0: What you born for?
1: Time check. এখন সময় সকাল 7টা।
2: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 27শে শ্রাবণ, 27শে সফর, 11ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। ঝুঁকি মোকাবেলায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ, পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। গড় পাশের হার 62.25%। শূন্য পাশ করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খুব শিগগিরই পদক্ষেপ নেবে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। কলম্বিয়ায় শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 111 জনের প্রাণহানি, দেশটিতে জরুরি অবস্থা জারি। এবং মিরপুরে দ্বিতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচে সফররত মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে 2-0 সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। মন্ত্রিসভা ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে ভিসা নীতিমালা 2026-এর খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18ক ধারার সব শর্ত পরিপালন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় ধারাটি বিলুপ্ত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এদিকে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে ভিসা নীতিমালা 2026 প্রণয়ন করা হয়েছে। এছাড়া মন্ত্রিসভা জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতকরণের জন্য একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনে জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ, এখন পুনর্গঠনের সময় এসেছে। তিনি গতকাল রাজধানী শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন দেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। ভঙ্গুর এ রাষ্ট্র পুনর্গঠনের যাত্রাপথে এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য বলেও উল্লেখ করেন তিনি। আরো শুনুন প্রতিবেদনে।
2: দেশে প্রথমবারের মতো তিনটি গ্রামকে রূপ দেওয়া হয়েছে এসডিজি ভিলেজে। জাতীয় সম্মেলনে যার আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: আমি আনুষ্ঠানিকভাবে এখন এই তিনটি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি।
2: প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় দারিদ্র বিমোচন, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রয়োজনীয় নাগরিক সেবার আওতায় আনা হবে এই গ্রামগুলোকে।
4: ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকোট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
2: সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রামের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এমনটাই মনে করছেন এসডিজি ভিলেজের অন্তর্গত খুলনার দাকোপ উপজেলার পানখালি গ্রামের বাসিন্দারা।
5: রাস্তাঘাট উন্নয়ন হবে, বাড়ির উন্নয়ন হবে, আমাদের বাথরুমের লিস্ট নিয়ে গেছে, ট্যাঙ্কির লিস্ট নিয়ে গেছে, আমরা কোন অবস্থায় আছি কি না আছি সরকার এটি জানতে চাইছে।
6: এসডিজি এই মডেল গ্রামের মধ্য দিয়ে আমাদের এই জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং মানুষের কর্মসংস্থান হবে। এই অঞ্চলের লোক মানে কি ঈদের থেকেও আনন্দ পাচ্ছে যে না আমরা পানখালিকে এসডিজির আন্ডারে আনতে পারছি।
2: উপকূলের লোনা বাতাস পেরিয়ে এই স্বপ্নের ছোঁয়া পৌঁছেছে সুদূর পাহাড়ের গায়েও। ডাকপের পানখালি, বোচাগঞ্জের নাফানগর কিংবা কাপ্তায়ের মিতিঙ্গাছড়ি, প্রতিটি গ্রামেই এখন পরিবর্তন আর সম্ভাবনার নতুন সুর। নিজের গ্রামকে এসডিজি গ্রাম ঘোষণা করায় খুশি গ্রামের মানুষেরা।
7: ভালো একটা অপরচুনিটি যে আমাদের গ্রামটা আসলে সিলেক্টেড হয়েছে।
8: সেক্টরে একটা করে দিলে আমরা চাকরি বাকরি ছেলে মেয়েরা মানে সুযোগ সুবিধা পাবো।
9: এই পাইলট প্রকল্পের মতো এই রাঙ্গামাটি বা এই পার্বত্য চট্টগ্রামের সকল গ্রামগুলো যেন উন্নত ভাবে নির্মাণ হয়।
2: সরকারের এই সিদ্ধান্তে গ্রামের মানুষের দারিদ্র ঘুচে যাবে, মানসম্মত শিক্ষা আর স্বাস্থ্য সেবার সুবাস ছড়াবে প্রতিটি উঠোনে। টেকসই আগামের এই নতুন ভোর মেঠো পথ পেরিয়ে পৌঁছে যাক প্রতিটি প্রান্তরে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 71 ও 24-এ যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করা যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে। শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারো নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে শুধু তাদের স্মরণ করলেই হবে না, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বাংলাদেশ স্কাউট সদস্যদের দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদেরও এ কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের 10 শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে শুরুতে ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত 2 মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় গত 5ই আগস্ট নতুন দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতকে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ ঢাকার উদ্বেগকে গুরুত্ব সহকারে নিয়ে দুঃখ প্রকাশ করেছে। ঢাকার অবস্থান ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মানের প্রশ্ন। তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে হেফাজতে নেওয়া উচিত এবং আত্মপক্ষ সমর্থনে তার কিছু বলার থাকলে আদালতের সামনে তা উপস্থাপন করা উচিত। গত 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননা সামিল।
10: আশা করবো যে আমাদের রাষ্ট্রের কোন স্তম্ভের কোনোকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে।
0: পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, অতীতকে পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। তিনি গতকাল সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে, তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে যেসব ইস্যু রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উভয় দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা দিল্লি সম্পর্ক ভালো থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি গতকাল এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এদিকে সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আগেই জানানো হয়েছে, গত রবিবার রিয়াদে একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ আগুনে 16 জন বাংলাদেশি প্রাণ হারান। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার 2 জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার 1 জন রয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। তিনি বলেন, শূন্য পাশ করার প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সরকার খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করবে। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বলেন, চলতি বছরে SSC ও সমমানের পরীক্ষার ফল শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাশের হার কিংবা GPA 5 বাড়ানোর যে সংস্কৃতি চালু ছিল, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। এবারে শুনুন চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফল নিয়ে একটি প্রতিবেদন।
12: চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
13: আনুষ্ঠানিকভাবে 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25।
12: এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 62.25%, জিপিএ 5 পেয়েছে 116,676 জন। 2026 সালে এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট 14,04,539 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করেছে 899,610 জন। প্রকাশিত ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় 296,982 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে 164,797 জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ও ভকেশনাল পরীক্ষায় 127,964 জন পরীক্ষার্থীর মধ্যে 74,470 জন উত্তীর্ণ হয়েছে। বোর্ড ভিত্তিক পাশের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, এ বোর্ডে পাশের হার 71.63%। ফলাফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন,
14: যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে।
12: এদিকে ফলাফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। তারা বাংলাদেশ বেতারকে বলেন,
15: আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন পেজ আসছে, 1180 আমার টোটাল মার্ক, আলহামদুলিল্লাহ খুশি আছি।
16: আমি প্রথমে ভেবেছিলাম যে কয়েকটিতে এ প্লাস আসবে না, কিন্তু
12: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে বড় ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
11: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ মিত্র। তিনি গতকাল বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চে ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরে মার্কিন রাষ্ট্রদূত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর বাসভবনে যান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
17: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
18: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
17: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
11: এবার আন্তর্জাতিক সংবাদ। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 111 জনের প্রাণহানি সহ আরো অনেকে আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, গতকাল ভোরে চোকো অঞ্চলে ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে এই ভূকম্পটি অনুভূত হয়। পুরো কলম্বিয়া এবং পার্শ্ববর্তী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও ভূকম্পটি অনুভূত হয়। এতে অনেক ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পুনরুদ্ধার কার্যক্রমে অর্থ বরাদ্দ ত্বরান্বিত করতে জরুরি অবস্থা ঘোষণা করে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানান, তিনি দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে প্রাণহানির ঘটনায় ওয়াশিংটন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্ত হিসেবে 5 মাস ধরে চলা সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইরান যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণের অর্থ প্রদানের দাবি জানানোর কয়েকদিনের মধ্যেই এই মার্কিন পদক্ষেপের কথা জানা গেল। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, সম্প্রতি 7 ঘন্টা ধরে চলা এক বৈঠকে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি নিজেদের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর থেকে জনসমক্ষে না এলেও খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন পেজেশকিয়ান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হার্নিয়া চিকিৎসার জন্য সফলভাবে ইলেকটিভ ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী মেডিকেল টিম গতকাল জানিয়েছে, আনোয়ার ইব্রাহিম বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন এবং আরোগ্য প্রক্রিয়া ভালোভাবে চলছে কিনা তা নিশ্চিত করতে একদল চিকিৎসা বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। এর আগে আনোয়ারের একজন সহযোগী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা চলছে এবং তাকে 2 দিন পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন। গত রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা পোস্ট করা হয়। এতে বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানান। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে গতকাল মালয়েশিয়াকে 7 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে 2-0 সিরিজ জিতেছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। মালয়েশিয়া প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 105 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 7 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 35 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঝুঁকি মোকাবেলায় ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। ফ্যাসিবাদী শাসনে জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ পুনর্গঠনের সময় এসেছে। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার তাগিদ। গতকাল 5ই আগস্ট গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার আলাপচারিতার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ। ঢাকার উদ্বেগকে গুরুত্ব দিয়ে দুঃখ প্রকাশ দিল্লির, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ মিত্র, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। খবর শেষ হলো।
19: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
20: সবার সাথে 90.4 90.4 90.4 90.4

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4.
1: Morning Mike.
2: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আজকে একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। আজকের ওয়েদারটা আমি বুঝতে পারছি না, গতকাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে মনে হচ্ছে যে রোদ রোদ একটা ভাব আছে, তো দেখা যাক কি হয়। বাট আমি যেহেতু একদম সকাল সকাল সকাল শুরু করে দিয়েছি, তো আমার আসলে অনেক ধরনের সকাল দেখার সৌভাগ্য হয় বলা যায়। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এবং সবাইকে জানাচ্ছি মর্নিং মাইকে স্বাগতম। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো যারা যারা আমার সাথে গল্প করতে চান, মজার মজার গসিপ আড্ডা জানতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, এবং সেই পোস্ট কিন্তু আমি লিখেছি যে আপনারা কি বলতে পারবেন এটা কোন জায়গা, এবং একটি বিখ্যাত সিনেমার শুটিং হয়েছে এই জায়গায়, এবং একটি বিখ্যাত একজন বিখ্যাত ডিরেক্টরের সিনেমা বলা যায়। তো আপনারা যদি অনুমান করতে পারেন সেই সিনেমার নাম এবং এই জায়গাটার নাম, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা মেসেজ করে জানিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVE ঢাকা FM। আমি তো অবশ্যই উত্তরটা বলে দিব। তবে যারা এখনো পোস্টটি দেখেননি, মানে ছবিটা দেখেনি, তারা প্লিজ ফেসবুকে যেয়ে ঢাকা FM এর পেজে সেই ছবিটা পেয়ে যাবেন মর্নিং মাইকের পোস্টে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পোস্ট কিন্তু ঢাকা FM 90.4 এর মর্নিং মাইকের পোস্ট কিন্তু অনেক অনেক অনেক অনেক বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, কারণ আমি কিন্তু বলেছি যে আমার কমেন্ট বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তার নাম কিন্তু আমি লাইভে বলে দিব, এবং তাকে অবশ্যই অনেক বেশি শুভেচ্ছা জানাবো। সো সেই নামটি শুনতে হলে, নিজের নামটি শুনতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করে দিন, ওকে? সো চলুন মর্নিং মাইক শুরু করি একটা সুন্দর গান দিয়ে, হৃদয়ের দৌড়, হাবিবের এবং ন্যান্সির। গানটি অনেক সুন্দর একটি গান। সো গানটি দিয়ে আমরা আজকের মর্নিং মাইক শুরু করবো, ওকে? তো চলুন শুরু করি, আর ফিরছি একটু পরে। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা
5: হুন্তাছেন তো, মগর কি হুন্তাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: দিল দিয়া ফিল করেন। 90.4

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। মর্নিং মাইকের পোস্ট অলরেডি আপলোড হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি। এক বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল এখানে, বলতে পারবেন কোন সিনেমা এবং জায়গাটার নাম কি? তো আমার এই ছবিটা যারা এখনো দেখেননি তারা প্লিজ চলে যান আমার ফেসবুক, মানে ঢাকা এফএম এর ফেসবুক পেজে। ঢাকা এফএম এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো আমি কমেন্ট অনেকেই করছেন, আমি দেখি যে কার কমেন্টটা ঠিক আছে। অনেকেই কিন্তু মানে কি বলে এটাকে, মানে রাইট অ্যান্সার দিচ্ছে, আবার অনেকে কিন্তু রং অ্যান্সার দিচ্ছে। তো দেখা যাক, আমি আরও কিছুক্ষণ ওয়েট করব, কারণ মাত্রই তো শুরু হলো, একদম লাস্টের দিকে হয়তো বা আমি সেটা বলে দিব। যাই হোক, কিন্তু এখন যেই গল্পটা বা যেই মানে কি বলে স্টোরিটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছে সেটা হচ্ছে যে কাজের সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের পর পেশাদারিত্বের এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও দিনরাত এক করে নতুন সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে পর্দায় ফুটিয়ে তুলছেন জটিল সব অ্যাকশন দৃশ্য। কয়েকদিন আগেই কাজের শিফট নিয়ে কঠোর শর্ত দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্প্রিট ও কল্কি 2 সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা। তা নিয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অপেশাদারিত্বের অভিযোগ উঠলেও বর্তমানে নিজের কাজের প্রতি দায়বদ্ধতা দিয়ে সে গুঞ্জনকে ভুল প্রমাণ করেছেন এই অভিনেত্রী। আগামী অক্টোবরই দীপিকা ও রণবীর সিং দম্পতির ঘরে দ্বিতীয় সন্তান আসার কথা রয়েছে। তবে প্রথম সন্তানের সময়ের মতো এবার আর আগাম মাতৃত্বকালীন বিরতি নেননি তিনি। বর্তমানে শাহরুখ খানের কিং ছবির কাজ শেষ করে পরিচালক অ্যাটলির নতুন মেগা বাজেট সিনেমা রাকার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। এই ব্যাপারে আপনাদের কি মতামত? আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সব থেকে সুন্দর সময় হচ্ছে যখন একটা মেয়ে মা হয়, তাই না? দীপিকা পাড়ুকোন, আমার কাছে মনে হয়েছে যে সে চেয়েছিল, যেহেতু সে প্রথমবারের মতো মা হয়েছে, তো সে একটু সময় তার মেয়েকে একটু বেশি সময় দিবে। এবং সে যেহেতু অনেক সিনেমা করেছেন এর মধ্যে এবং অনেক জনপ্রিয় হয়ে গেছেন, তার কাছে মনে হয়েছে যে এই সময়টা, তার বাচ্চার এই বয়সটা সে কখনো ফেরত পাবে না, তাই তার সময়টা সে দেওয়ার জন্যই সে থেকে সুন্দর সময় হচ্ছে যখন একটা মেয়ে মা হয়, তাই না? দীপিকা পাড়ুকোন, আমার কাছে মনে হয়েছে যে সে চেয়েছিল, যেহেতু সে প্রথমবারের মতো মা হয়েছে, তো সে একটু সময় তার মেয়েকে একটু বেশি সময় দিবে। এবং সে যেহেতু অনেক সিনেমা করেছেন এর মধ্যে এবং অনেক জনপ্রিয় হয়ে গেছেন, তার কাছে মনে হয়েছে যে এই সময়টা, তার বাচ্চার এই বয়সটা সে কখনো ফেরত পাবে না, তাই তার সময়টা সে দেওয়ার জন্যই সে কিন্তু একটা রুটিন করে দিয়েছিল যে সে 8 ঘন্টা

পেমেন্ট সে এক্সপেক্ট করেছে। এটা তো সত্যি কথা, তাই না? একটা মা তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করবে, নিজের সিকিউরিটির কথা চিন্তা করবে এবং নিজের কষ্টের কথাও চিন্তা করবে। আমরা কিন্তু জানি যে দীপিকা পাড়ুকন কিন্তু চেষ্টা করেন তার সকল সিনেমার অ্যাকশন সিনগুলো নিজেই করার, এবং সে কিন্তু কোনো স্ট্যান্ড ম্যানের সাহায্য নেন না। তো সেই হিসেবে আসলে একজন নিউ মা যদি হচ্ছে এটা বলে যে আমি ডাবল চার্জ নিব এবং 8 ঘন্টার বেশি চাকরি করব না বা কাজ করব না, এবং স্বাভাবিক বা আমাদের 24 ঘন্টার মধ্যে যদি আপনি 8 ঘন্টা ঘুমান আর 8 ঘন্টা কাজ করেন, থাকে কত? থাকে মাত্র হচ্ছে আর 8 ঘন্টা। সো সব কিছু মিলিয়ে সেই 8 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া আছে, অন্যান্য কাজ আছে এবং সন্তানকে যেহেতু দেখাশোনা করতে হয়, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তার সেই মানে দাবিটা যৌক্তিকই ছিল। তবে এইটা আমার জন্য খুব মন খারাপের একটা কারণ ছিল, কারণ কল্কি 2 সিনেমা, মানে কল্কি সিনেমাটা আমি আসলে দেখেছিলাম এই দীপিকা পাড়ুকনের জন্য, আমার তাকে খুবই ভালো লাগে। তো কল্কি 2-তে দীপিকা পাড়ুকনকে বাদ দেওয়া হয়েছে, এরপর যাকেই নেওয়া হোক না কেন সেটা আমার জন্য মানে আমার খুব একটা ভালো লাগবে না। তো ঠিক এভাবেই আমার মনে হয় যে কল্কি 2 এর উপর যারা দীপিকা পাড়ুকনের ভক্ত আছেন তাদের কিন্তু অলরেডি মন উঠে গেছে বলা যায়। আর দেখা যাক কি হয়। আসলে আমি এখনো বিশ্বাস করে আছি যে কল্কি 2 সিনেমায় দীপিকা পাড়ুকনকে আমি দেখতে পারবো, রুমারকে সব মিথ্যা প্রমাণ করে দিবেন। যাই হোক, দেখা যাক। এবং আপনাদের মতামত আমাকে জানিয়ে দিন SMS এবং কমেন্ট করে, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এই মুহূর্তে আরো একটা সুন্দর গান শুনে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকব সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটি ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরব একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম, পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত, 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: আর আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

নাইট। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনি সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনি সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত, এবং অলরেডি মর্নিং মাইকের একটা পোস্ট কিন্তু আপলোড করে ফেলেছি, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন এবং আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটি মজার ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। 2005 সালে দাঁড়িয়ে হুমায়ুন আহমেদের কি ভাবনা, এমন চমৎকার বিজ্ঞাপন এই সময়ে দাঁড়িয়ে তেমন আর হয় না। আপনি বুঝতে পারছেন আমি কোন বিজ্ঞাপনের কথা বলছি। আমাদের সবার পছন্দ এবং জনপ্রিয় ড্যানিশ কনডেন্স মিল্কের যে বিজ্ঞাপন আছে, যে একটা সুন্দর গান ছিল সেখানে, এবং সেখানে অভিনয় করেছিলেন রিয়াজ এবং অমৃতা সিং এর অমৃতা আরোরার সরি অমৃতা কাপুর মেবি ওনার নাম, আমার ঠিক মনে পড়ছে না, বাট অমৃতা নায়িকা ছিল, যে ভিভা সিনেমায় অভিনয় করেছিলেন এবং খুব জনপ্রিয় হয়েছিলেন, এবং মেহুনা সিনেমাতেও কিন্তু তাকে দেখা গিয়েছিল। সেই নায়িকার ছোট বোন সে এই মানে এই অ্যাডভার্টিজমেন্টে কাজ করেছিলেন, এবং সেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ও পামেলা জৈন। এই সিনেমা এই শুটিংটা করা হয়েছিল আপনার সুইজারল্যান্ডে, এবং এই শুটিংটার মানে এই অ্যাড টার ডিরেকশন দিয়েছিলেন হুমায়ুন আহমেদ নিজে। তো এখনো এই গান কিন্তু আমাদের মনে বেজে ওঠে, এবং আমরা অনেকেই দেখি ফেসবুকে ইউটিউবে এই গানের কভার আপলোড করতে। তো কিছু কিছু জিনিস মানে ছোটবেলায় আমাদের যেটা হতো, যে আমরা বিভিন্ন নাটক শো বা বিভিন্ন প্রোগ্রামের থেকে বেশি আমরা কিন্তু এই টিভিসিগুলোর জন্য বেশি ওয়েট করতাম, তাই না, যে কখন এই টিভিসিগুলো আসবে। ঠিক তেমনই একটি জনপ্রিয় টিভিসি ছিল এটি, তুমি আমি আর ড্যানিশ। এটা এখনো এত জনপ্রিয়, এবং এখন কিন্তু স্কুল কলেজের অনুষ্ঠানেও আমরা দেখতে পারি যে এই গানে নাচ হচ্ছে এবং প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। সো এটা আসলে একটা অন্যরকম ব্যাপার, এবং সেই সময়ে হুমায়ুন আহমেদ এরকম একটা সুন্দর ডিরেকশন দিয়েছেন, এত সুন্দর একটা মিষ্টি প্রেমের সাথে একটা ড্যানিশ কনডেন্স মিল্কের একটা অ্যাড মানে জুড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম ক্রিয়েটিভিটি বলা যায়। সো যাই হোক, আপনাদের কি মতামত এই ব্যাপারে আমাকে জানিয়ে দেন SMS কমেন্ট করে, হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। ওকে, তো চলুন এই মুহূর্তে আরো একটা ব্রেক নিই, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউন।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আরো একটি ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরব একটু পরে, সো স্টে টিউনড।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা হয়তো ভাবছেন যে এই গান কেন আমি প্লে করলাম, তার অবশ্যই একটা কারণ কিন্তু আছে। আমি মর্নিং মেকের পোস্ট আজকে সকালবেলায় আপলোড করেছি এবং একটা প্রশ্ন কিন্তু জানতে চেয়েছি, মানে প্রশ্নের উত্তর জানতে চেয়েছি। তো সেই প্রশ্নটা ছিল যে আমি যে মর্নিং মেকের পোস্টে যে ছবিটা দিয়েছি সেই জায়গাটা, মানে সেই ছবিটা যেখানে তুলেছি সেখানে একটা বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল, এবং সেই সিনেমার নাম কি এবং এই জায়গাটার নাম কি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম। অনেকেই উত্তর দিয়েছেন, তবে আমার কাছে খুব ভালো লেগেছে যে দুই ধরনের উত্তর আমি পেয়েছি এবং এই দুই ধরনের উত্তরের মধ্যে দুটো উত্তরই সঠিক আমি দেখতে পাচ্ছি। তো আমি একটু বলে দিই যে কারা কারা উত্তরটা দিয়েছেন। পার্ল নামের একজন কমেন্ট করেছেন, আমার আছে জল সিনেমার শুটিং হয়েছে, একদম রাইট, এটা হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার শুটিং হয়েছিল, এবং এই রেল লাইনেই বিদ্যা সিনহা মিম হেঁটে হেঁটে গিয়েছিলেন এই গানটি শুটিংয়ের সময়, তো সেটা অবশ্যই হয়েছে। কিন্তু আরও একটি সিনেমার শুটিং হয়েছে, আমি দেখি একটু। ওকে, নুসরাত জাহান আপনি রাইট অ্যান্সার দিয়েছেন। সেলিম হোসেন লিখেছেন সিনেমার নাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর জায়গার নাম লাউয়া ছড়া উদ্যান। এক্স্যাক্টলি, একদম রাইট বলেছেন সেলিম হোসেন, এই জায়গাটার নাম লাউয়াছড়া উদ্যান এবং এটি সিলেটে অবস্থিত। এই এখানে যে হুমায়ুন আহমেদের সিনেমা শুটিং হওয়ার পাশাপাশি আরও একটি বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল, সেই সিনেমার নাম ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা হয় এই সিনেমাটি এবং 13টি দেশের 114টি স্থানে চিত্রায়িত হয় ছবিটি। এইসব দেশের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, বাংলাদেশ, স্পেন, থাইল্যান্ড ও জাপান। আর বাংলাদেশের অংশের শুটিং হয়েছিল সিলেটের লাউয়াছড়া জঙ্গলে। বন ঘেঁষে যে রেলপথ চলে গেছে ঠিক সেখানেই হয়েছে ছবিটির কিছু দৃশ্যের শুটিং। ছবিটির একটি দৃশ্য ছিল এরকম, ট্রেন ছুটছে, হঠাৎ চালক খেয়াল করলেন লাইনের সামনে একপাল হাতি আপন মনে চড়ে বেড়াচ্ছে। ট্রেন থেমে যায়, কামরা থেকে নেমে আসেন নায়ক ডেভিড নিভেন। ব্যাপারটা কি দেখতে, সামনে গ্রামেই তখন হচ্ছিল সতীদাহ। নায়ক ছুটে গিয়ে মেয়েটিকে বাঁচান, মেয়েটি হলো শার্লি ম্যাকলেইন। ছবির এই অংশটুকুই চিত্রায়িত হয়েছিল লাউয়াছড়ার রেল লাইন এলাকায়। তো বুঝতেই পারছেন এই একটি বিখ্যাত জায়গায় কিন্তু আমি ঘুরে এসেছি, এবং শুধুমাত্র যে এই জায়গাটার জন্য বিখ্যাত তা কিন্তু না, সিলেট অঞ্চল পুরো অঞ্চলটাই খুব বিখ্যাত। কারণ আমরা জানি যে সিলেটে চায়ের জন্য, চা বাগানের জন্য বিশ্ববিখ্যাত হয়ে আছে। যাই হোক, আপনারা যদি এই জায়গায় ঘুরতে যেয়ে থাকেন এবং আপনার এক্সপিরিয়েন্স কেমন এবং কে কে এখনো যেতে চান আমাকে কমেন্ট করে SMS করে জানিয়ে দিন, এবং এই গানটি এনজয় করতে থাকুন। আমি আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: Morning Mike. ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকি, সকাল 11টা পর্যন্ত থাকব। কিন্তু এখন কিন্তু অলরেডি 10:15 বাজে, মানে খুব সময়ে প্রায় শেষ পর্যায়ে বলা যায়। তবে তারপরও যাওয়ার আগেও কিন্তু অনেক গল্প আমি করে যাব আপনাদের সাথে। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। আর আপনারা আমাদের ঢাকা এফএম 90.4 এর সকল শো এবং সকল আর যেদের কোথায় কখন কোন টাইমে শো থাকে সেসব আপডেট পেতে ঢাকা এফএম এর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, এবং চাইলে আপনি ফেভারিট দিয়ে রাখতে পারেন। ফেভারিট দিলে যেটা হবে যে অলওয়েজ সবার আগে আপনার কাছে পোস্ট চলে যাবে, তো সেটা অবশ্যই দিয়ে রাখতে পারেন। এছাড়াও ঢাকা এফএম এর ফেসবুক পেজে কিন্তু আপনারা মজার ফানি ভিডিও, তারপর ফানি পোস্ট, ফানি মিম দেখতে পাবেন। আমাদের সবার ভিডিও কিন্তু প্রতিদিন আপলোড হয়, যেমন সিফাত ভাইয়ার, পিঙ্কি আপুর, আমার, তারপর রিদমের, আমাদের মজার মজার অনেক ফানি ভিডিও, ফানি ক্যারেক্টার প্লে করা হয়। আচ্ছা, আপনারা আমাকে কমেন্ট করে এসএমএস করে জানান তো যে আপনাদের কাছে কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি ভালো লাগে, বা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ক্যারেক্টার থাকে আমার জন্য যে আপু আপনাকে আমরা এরকম একটা ক্যারেক্টার দেখতে চাই, সেটাও আপনারা চাইলে আমাকে রিকোয়েস্ট করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, ফেসবুকে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaefm, ঢাকা এফএম এর মর্নিং মেকের পোস্টে কমেন্ট করতে পারেন, এছাড়াও ইনবক্স করতে পারেন। আরেকটা কাজও করতে পারেন আমাকে, অনেকেই আমি দেখি ঢাকা এফএম এর পোস্টে অনেকে কমেন্ট করেন যে আমার রিয়েল আইডি কোনটা জিজ্ঞেস করেন। আমি আপাতত পাবলিকলি একটা পেজ ইউজ করছি, আপনারা চাইলে আমাকে সেই পেজেও ফলো দিয়ে রাখতে পারেন, নক দিয়ে রাখতে পারেন। সেখানেও কিন্তু আমি অনেক মজার মজার ফানি ভিডিও, আমার পছন্দের ভিডিও, আমি মানে আমার টাইপের ভিডিও আমি আপলোড করি। সো সেটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার পেজে ফলো এবং লাইক দিতে হবে, TANHANEWS তানহানেস। সো এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যাই হোক, আমরা আবারও গল্পে চলে যাই। আমার একটা জিনিস খুব হঠাৎ করে মনে পড়ছিল, আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যদি সুপার হিরো বা সুপার স্টার বলতে যদি কেউ থাকেন, তাহলে এখন পর্যন্ত যার নামটা সবার আগে আসে, মানে আমাদের নতুন জেনারেশন বলবো না, মানে আমাদের রঙিন টেলিভিশনের জেনারেশনে আমরা বলবো যে সালমান শাহর নামটা কিন্তু বরাবরই সবার উপরে থাকে। সব থেকে স্টাইলিশ হিরো বলা হয় তাকে, এবং সব থেকে কি বলে হ্যান্ডসাম বলা যায়। এবং আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আমি দেখলাম সালমান শাহের যেই ফেস কাট ছিল বা যেই লুক, পার্সোনালিটি ছিল, যেই এভরিথিং, মানে ওভারঅল যা ছিল সবই কিন্তু একটা সুপারস্টার ক্যাটাগরির, তাই না? যারা সুপারস্টার হয় তাদের মানে ছোটবেলা থেকেই দেখবেন যে বিহেভিয়ার, পার্সোনালিটি, অ্যাটিটিউড একদম সুপারস্টার স্টাইলেই থাকে। যেমন শাহরুখ খানের একটা পারফিউম আছে, খুব জনপ্রিয় পারফিউম, যেই পারফিউমটা শাহরুখ খান তার কেরিয়ারের শুরু থেকে, মানে যখন সে নায়ক হয়নি তখন থেকে সে পারফিউমটা ইউজ করছে, এবং এই পারফিউমটা এতটা জনপ্রিয় হয়েছে যে পরবর্তীতে এই পারফিউমকে এসআরকে ফ্রেগ্রেন্স নামে সেল করা হয়। মানে এই যে পারফিউমের আসল যে ব্র্যান্ডের নেম ছিল, আমি এখন বলতে পারছি না নেমটা, আমি একটু দেখতে হবে অনলাইনে সার্চ করে, বাট এটা অ্যাকচুয়ালি এখন বিক্রি হচ্ছে এসআরকে ফ্রেগ্রেন্স হিসেবে। মানে আপনি বুঝতে পারছেন, আপনি একটা পারফিউম ইউজ করেন, ধরেন সেটা একটা নর্মাল কোনো ব্র্যান্ডের হতে পারে, কিন্তু আপনি এত মানে নাম কামিয়েছেন, আপনি এত জনপ্রিয় হয়েছেন যে পরবর্তীতে আপনার সেই জিনিসটার নাম আপনার নামে করা হয়েছে, মানে ব্যাপারটা কিন্তু অসম্ভব সুন্দর। তো প্রায় শাহরুখ খানের সম পরিমাণ যদি আমি কোনো সুপারস্টারকে দেখি, তাহলে কিন্তু অবশ্যই সালমান শাহর নামটা আসলেই এসে যায়, তাই না? তো আমার কিন্তু খুব পছন্দের একজন অভিনেতা সালমান শাহ, এবং আরও একজন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন স্টাইলিশ হিরো আছেন, যার নাম হচ্ছেন জাফর ইকবাল। জাফর ইকবালকেও কিন্তু স্টাইল আইকন হিসেবে দেখা হতো তখনকার সময় আর কি। তো যাই হোক, এই ব্যাপারে আপনাদের কি মতামত এবং সালমান শাহকে নিয়ে কোনো কথা বলতে চাইলে বা নিজের আবেগ প্রকাশ করতে চাইলে কিন্তু আপনি আমাকে জানাতে পারেন SMS কমেন্ট করে। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছে, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সালমান শাহকে নিয়ে গল্প করছিলাম এবং আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কি মনে হয়। আমাকে এই মুহূর্তে একজন SMS করেছেন, যদিও তার নামটি কিন্তু লিখেননি, তবে আমি তার SMS একটু পড়ে শোনাচ্ছি। সে লিখেছেন, ছোটবেলা থেকে সালমান শাহর এত ভক্ত ছিলাম, আমার স্কুলের ডায়েরিতে সবার কাছে যখন নতুন নতুন নায়কদের, মানে দেব, সালমান খান বা অন্যান্য নায়কদের ছবি থাকতো, আমার কাছে থাকতো সালমান শাহর ছবি, এবং আমি সবসময় সালমান শাহর গানগুলো শুনতাম এবং সেই প্রত্যেকটা সিনেমা আমার দেখা শেষ, এবং এখনও মাঝে মাঝে সালমান শাহর গান ইউটিউবে সার্চ করে শুনি। কিন্তু কিছু কিছু গান বা কিছু কিছু সিনেমা এখন আর ইউটিউবে পাওয়া যাচ্ছে না। আপু, তুমি কি একটা গান প্লে করে দিবে? ওকে, অনেক ধন্যবাদ আপনাকে SMS করার জন্য। আপনার জন্য আমি একটা সুন্দর গান, আমার পছন্দের একটি গান, আমি প্লে করে দিচ্ছি। যদিও সালমান শাহর প্রত্যেকটা গান, মানে সালমান শাহর সিনেমার প্রত্যেকটি গান কিন্তু আমার খুবই পছন্দ। শুধু উনি যে সিনেমা করেছেন তা কিন্তু না, তিনি একটি নাটকও করেছিলেন এবং তার কিন্তু ডেবিউ হয় নাটক দিয়েই। আমার মনে হয় যে তিনি হুমায়ুন আহমেদের একটি নাটক দিয়ে শুরু করেছিলেন এবং সেখানে তার চরিত্রের নাম ছিল নয়ন, যতটুকু আমার মনে পড়ে, এবং সেখানে নায়িকা ছিলেন সুমি কায়সার। আপনারা যদি সেই নাটকটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন নাটকের নামটি, এবং আমি কি ঠিক বলছি কি না সেটাও জানাবেন। এবং আমি যতটুকু জেনেছি, সালমান শাহ একদম প্রথম দিকে কোনো TVC কাজ করেছিলেন বা কোনো একটা ছোট পরিসরের একটা কাজ করেছিলেন, সেখান থেকেই সে এসেছে। যাই হোক, তার একটা স্ট্রাগল কিন্তু ছিল তার লাইফে, এবং প্রায় বলা যায় যে সে অল্প কিছুদিনের মধ্যে একদম সুপারস্টারের একটা তকমা কিন্তু পেয়ে গিয়েছিলেন। এবং সালমান শাহ শাবনূর জুটি এতটাই ফেমাস ছিল তখন, এবং এখনও কিন্তু শাবনূরকে মানুষ সালমান শাহর কথা বারবার করে জিজ্ঞেস করে, বারবার করে তার কাছে জানতে চায় যে কেমন ছিল আপনাদের স্মৃতি, কেমন ছিল সেই সময়ের শুটিংয়ের দিনগুলো। তা আমি বলবো যে যারা সালমান শাহর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছেন বা সালমান শাহকে সামনাসামনি দেখার সুযোগ পেয়েছেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা আসলেই ভাগ্য বলা যায়, তাই না? আমরা যারা একদম ছোট ছিলাম যখন সালমান শাহ মারা যায়, তখন তো আমরা অনেক ছোট, মানে তারপরও ছোটবেলা থেকে দেখতাম আমাদের বড় বোন, ভাই এবং বাসার সবাই সালমান শাহর গান শুনতেন, টিভি দেখতেন, সিনেমা দেখতেন। সো সেখান থেকে আমাদের কিন্তু বড় হওয়া এবং তাকে জানা, তাকে বোঝা, এবং বড় হওয়ার পর তার সম্পর্কে যখন রিসার্চ করেছি তখন দেখলাম যে সে কোনো সুপারস্টারের থেকে কম ছিল না। তার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আসলে কোনো ভক্তের জন্য, কোনো মানুষের জন্যই কাম্য ছিল না, এবং অনেক মেয়েরা কিন্তু সেই সময়ে মানে কি বলে নিজেকে শেষও করে দিয়েছিলেন সালমান শাহর দুঃখে। যাই হোক, এটা অবশ্যই করা উচিত না, এটা তো অবশ্যই মহাপাপ। তো ভালোবাসা আছে, স্মৃতি আছে, মনে থাকবে, এটাই। তবে যাই হোক, 30 বছর পরে হলেও সালমান শাহর মানে যাকে সালমান যারা সালমান শাহকে সরিয়ে দিয়েছেন তাদের শাস্তি হচ্ছে, এটা ভেবেও কিন্তু অনেক ভালো লাগছে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত আমাকে জানিয়ে দিবেন। আর আপনাদের জন্য আমি সালমান শাহর একটা গান প্লে করে দিচ্ছি, যদিও আমি কিন্তু খুব একটা পুরনো দিনের গান প্লে করি না, কারণ আমাদের ঢাকা FM 90.4 রেট্রো রিলোডেড নামে একটি শো কিন্তু পিঙ্কি আপু উপস্থাপনা করেন প্রতি শনিবার সকাল 11:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত। সেখানে কিন্তু সকল পুরনো দিনের গান, পুরনো দিন এবং পুরনো দিনের সিনেমা নিয়ে কথা হয়। তো সেটা আপনি চাইলে সেখানে আপনি শুনতে পারেন এবং পুরনো দিনের গানগুলো শুনতে পারেন, সেখানে গানের রিকোয়েস্ট করতে পারেন। তারপরও আমি আজকে একটু স্পেশালি আপনাদের জন্য একটা গান প্লে করে দিচ্ছি সালমান শাহ। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM।

0: কথা বলতে বলতে যাওয়ার সময় হয়ে গেছে, আজকে বিদায় নিচ্ছি। আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, এবং অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। ছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি তানহা থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। চাইলে সেখানেও আমার সাথে কথা বলতে পারেন এবং আমাকে গল্প পাঠাতে পারেন, এবং অনেক আড্ডা কিন্তু সেখানেও দেই। তো দুইটা সময়ে আমি কিন্তু থাকছি আপনাদের সাথে। যাই হোক, আজকে এখন বিদায় নিচ্ছি, আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাকে মিস করুন এবং আমার জন্য ওয়েট করুন এবং ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: ঢাকা এফএম 90.4 সারা দেশে সবার সাথে।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

हेलो বাংলাদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ লিসেনার্স দিস ইজ আরজে রিদম হিয়ার ব্যাক এগেইন উইথ মিড ডে ফিলস নতুন একটা দিনে নতুন একটা দুপুরে নতুন ঘন্টায় সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যুক্ত আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে লিসেনার্স খুব সুন্দর একটা দুপুর এবং এই সুন্দর দুপুরবেলা কিন্তু হাজির হয়ে গেলাম দুপুরের এই সময়টাকে দুপুরের এই অলসতাকে দুপুরের এই ব্যস্ত সময়টাকে একটু রাঙিয়ে তোলার জন্য খুব সুন্দর একটা আড্ডা হবে মিড ডে ফিল জুড়ে আছি দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথেই সো লিসেনার্স আশা করছি সবাই অবশ্যই অবশ্যই যুক্ত থাকবেন আজকে আমাদের এই আড্ডায় আর এই আড্ডাতে অর্থাৎ রিদমের সাথে যারা দুপুরের সময়টাতে আড্ডা দিতে চাচ্ছেন খুব সহজে কিন্তু আড্ডা দিতে পারবেন আমি যদি বলি আমার সাথে কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার মেসেজ কিন্তু আসছে মোটামুটি 12টা থেকে কিন্তু মেসেজ করা স্টার্ট হয়েছে সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সাথে গল্প করব সবার সাথে আড্ডা দিব তবে আমি একটু বলে দিতে চাই যে যারা হচ্ছে রিদমের সাথে এই মিড ডে ফিল আড্ডা দিতে চান বা হচ্ছে আড্ডায় সামিল হতে চান এই আড্ডায় জয়েন করতে চান বা দুপুরের সময়টাকে একটু এক্সাইটেড করে তুলতে চান খুব ইজিলি কিন্তু আমার সাথে অ্যাড হতে পারবেন আমার সাথে কানেক্টেড হতে পারবেন তার জন্য যেটা করতে হবে লিসেনার সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে facebook.com/ILoveDhakaFM হ্যাঁ লিসেনার ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে সেখানে কিন্তু আমার মিড ডে ফিলসের পোস্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেখানে যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আমি আপনার কমেন্ট পেয়ে যাচ্ছি অ্যান্ড হচ্ছে আমি আপনার সাথে কিন্তু জমি আড্ডা দিতে পারবো অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কিছু কথা আছে আপনি কাউকে বলতে পারছেন না সেটা ভালো লাগার মুহূর্ত হোক সেটা খারাপ লাগার মুহূর্ত হোক সেটা অনেক পুরনো মুহূর্ত হোক সেটা রিসেন্ট একটা মুহূর্ত হোক বা দেখা যায় অনেক সময় হয়তো বা বন্ধু বান্ধবদের কাছেও সেরকম ভাবে কথা বলে উঠে হয়ে মানে বলা যে ব্যাপারটা আছে সেটা হয়ে ওঠে না সো এখানে আমি আছি এখানে আপনি আমি লিখতে পারবেন আমাকে আপনি চাইলে শেয়ার করতে পারবেন আমি আছি আপনাদের সাথে গল্প করব আড্ডা দিব তাছাড়া হচ্ছে আমাদের নাম্বারেও চলে লিখতে পারেন আমাদের নাম্বারে লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 01841904904 এই নাম্বারে লিখতে পারবেন মেসেজ করতে পারবেন ঠিক একই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন সো বন্ধুরা আশা করছি দেরি না করে ফোনটা হাতে নিয়ে নেবেন এবং যুক্ত হয়ে জানিয়ে দেবেন কে কে আছেন আমাদের সাথে কোত্থেকে যুক্ত আছেন আর লিসেনার্স এই শুরুর মুহূর্তে একটা ব্যাপার একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে ফাইনালি উই গট 1 মিলিয়ন ফলোয়ার্স অন ফেসবুক হ্যাঁ লিসেনার্স ফেসবুক পেজে কিন্তু আমরা 1 মিলিয়নের পরিবারে পা রেখেছি অ্যান্ড বিগ কংগ্রেচুলেশনস গোস টু অল অফ ইউ কজ আপনারা এতটা সাপোর্ট দিয়েছেন বলেই আপনারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন বলেই কিন্তু আমরা এই যে 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ মেম্বারের একটা পরিবারে কিন্তু আমরা পা রেখেছি অ্যান্ড আশা করছি এই সাপোর্টটা সবসময় করে যাবেন এই সাপোর্টটা এর আগেও করেছেন এখনও করছেন সবসময় সাপোর্ট করবেন সবসময় আমাদের সাথে থাকবেন যারা আমাদের ভিডিওসগুলো এনজয় করছেন যারা আমাদের রিলসগুলো এনজয় করছেন আশা করছি সবসময় এইভাবে আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন সো লিসেনার্স খুবই এক্সাইটেড আসলে যে এই যে আমাদের পরিবারটা 10 লাখ মানুষ ছাড়িয়ে গেল অ্যান্ড খুব ভালো লাগার মতো একটা মুহূর্ত এটা আসলে তো যাই হোক আশা করছি এই ব্যাপারগুলো নিয়ে আরও কথা হবে আরও আড্ডা হবে তবে এখন আমরা এই যে এই সুন্দর দুপুরটা আমরা সুন্দর একটা গান দিয়ে কিন্তু এখন শুরু করে দিব এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে চিরকুটের করা একটা গান যেটা হচ্ছে টেলিভিশন অ্যালবামের হচ্ছে একটা গান কানামাছি মানে গানটার নাম হচ্ছে কানামাছি মিথ্যে নাকি কানামাছি সত্য গানটা আসলে ঠিক ভুলে গেছি তবে গানটা খুব সুন্দর আমি গানটাতে চলে যাচ্ছি এবং খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Midday Field.
1: Hello, listeners. Welcome back again. আমি আরজি রিদম, কিন্তু আজকে আপনাদের সাথে দেখতে দেখতে কিন্তু আজকে আমাদের মিডডে ফিলস শুরু হয়ে গেছে. এন্ড আশা করছি আমাদের এই দুর্দান্ত আড্ডায়, এই মজার আড্ডায় একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন. লিসেনার্স মাত্র যারা আমাকে শুনছেন, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ. আমি আরজি রিদম হাজির হয়ে গেলাম মিডডে ফিলস নিয়ে, এবং প্লে লিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান চলছে, গান অপেক্ষা করছে আপনাদের জন্য, এবং হচ্ছে সুন্দর সুন্দর আড্ডা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে. আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে. সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন. আর হচ্ছে এই মুহূর্তে একটু বলে দিব যে খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হতে পারবেন. তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেখানে লিখতে হবে 01841904904. ঠিক একই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, চাইলে আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন. তাছাড়া বন্ধুরা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM. সেখানে চলে আসলেই কিন্তু রিদমের মিডডে ফিলসের পোস্টার পেয়ে যাচ্ছেন, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললেই কিন্তু আমি আপনার কমেন্টটা পেয়ে যাচ্ছি. আচ্ছা, আমি এত কথা না বাড়ি আমি এখন সোজা চলে যাচ্ছি আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে. দেখি কে কে কমেন্ট করেছেন, কে কে যুক্ত আছেন এই মুহূর্তে আমার সাথে. প্রথমেই দেখতে পাচ্ছি আরিফা সুলতানা কিন্তু কমেন্ট করেছেন, আর যে হতে কী কী করা লাগবে. আচ্ছা, নাইস কোয়েশ্চেন. আর যে হতে কী কী করা লাগবে, আর যে হতে অল ইউ নিড ইজ ধৈর্য আই থিঙ্ক, অ্যান্ড হচ্ছে তারপর অবশ্যই কথা বলতে শিখতে হবে বা কথা বলাকে ভালোবাসতে হবে. দেন হচ্ছে কথা বলার যে ব্যাপারটা আছে, এই যে আমরা কথা বলছি, গল্প করছি, এইটাকে আসলে কীভাবে আরেকটু কী বলবো কাস্টম করা যায়, বা এটাকে আরেকটু মর দেওয়া যায়, বা এই ব্যাপারটাকে আরেকটু হচ্ছে সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, বা এই যে রিপ্রেজেন্টের যে একটা ব্যাপার থাকে, বা কোনো কিছু একটা কোনো একটা টপিক প্রেজেন্ট করার যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারগুলো যদি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে আশা করছি আপনি খুব ইজিলি কিন্তু একজন আরজে হতে পারবেন. তাছাড়া অবশ্যই কোয়ালিফিকেশান তো আছে কিছু, সো এই ব্যাপারগুলো আশা করছি যে বিস্তারিত অবশ্যই একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন. অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে. শুভ দুপুর দাদা আরো কমেন্ট করেছেন, কংগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশন ফর 1 মিলিয়ন অন ফেসবুক পেজ. থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ. আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন বলেই, আপনারা এতটা আপন করে নিয়েছেন বলেই কিন্তু আমাদের ফেসবুক পেজ এখন আমরা দেখতে দেখতে 1 মিলিয়ন পরিবারে কিন্তু আমরা পা রেখেছি, অর্থাৎ 10 লাখ মেম্বারের হচ্ছে ফ্যামিলিতে কিন্তু আমরা এখন চলে এসেছি. অ্যান্ড থ্যাংকস টু আল্লাহ, থ্যাংকস টু অল অফ ইউ, কজ আপনারা অনেকটা সাপোর্ট করেছেন, আমাদের অনেকটা সাপোর্ট করেছেন, সবসময় সাথে থাকবেন আমাদের এই আশাই রাখছি. শান্ত রয় প্রো আছে আমার সাথে দেখা যাচ্ছে. ওকে, হাই ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, বেশ ভালো আছি. সাহেব খান আছে আমার সাথে, হাই হ্যালো. মাহমুদুল হাসান বাপ্পি লিখেছেন, ব্রো কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. ভালোবাসার মানুষ নিয়ে কিছু বলেন, ভালোবাসার মানুষ নিয়ে যদি কিছু বলতে যাই তাহলে কথাটা দুইটা অক্ষরে দুইটা ওয়ার্ডেই শেষ হয়ে যাবে. কিভাবে শেষ হবে আমি সেটা বলি, সেটা হচ্ছে ভালোবাসার মানুষ, তারপর একটা দীর্ঘশ্বাস, আর গল্পটা এখানেই শেষ. ভালোবাসার মানুষ জিনিসটাই এমন, ভালোবাসার মানুষের শুরু আছে, ভালোবাসার মানুষের শেষ নেই. ভালোবাসার মানুষকে কল্পনা করা যায়, ভালোবাসার মানুষকে কাছে পাওয়া যায় না, ভালোবাসার মানুষকে ফিল করা যায়, ভালোবাসার মানুষকে এক্সপ্লেন করা যায় না. হ্যাঁ, এই সব মিলিয়েই ভালোবাসার মানুষ, আর গল্পটা এখানেই শেষ. মাহমুদুল হাসান বাপ্পি ভাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য. আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেক আগেই যুক্ত হয়ে গেছিল মাম্পি. হাই লক্ষ্মীসোনা, কেমন আছো? ফ্যামিলি সবাইকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? আর তোমার পাশে চশমা পরা মেয়েটি কে? মাম্পি. আচ্ছা মাম্পি, আপনি কার কথা জিজ্ঞেস করছেন অ্যাকচুয়ালি আসলে বুঝতে পারছি না. আর ফ্যামিলি সবাইকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? ফ্যামিলির মানুষকে নিয়ে না, আমি রিসেন্ট টাইমে আসলে ফ্যামিলির সাথে কোথাও বের হইনি. আর পাশে চশমা পরা মেয়েটি কে? আচ্ছা, ঠিক বলতে পারছি না আসলে কোন মেয়ের কথা বলছেন. যদি আমার রিসেন্ট ছবির কথা বলেন, অর্থাৎ গতকালকের ছবিটা, সেখানে হয়তো আমার ফ্রেন্ড ছিল, সানজি হতে পারে. তারপর একটু আমাকে মেকশিওর করবেন মাম্পি. রাকিব আছে কুমিল্লা থেকে দেখা যাচ্ছে, কোক স্টুডিও বাংলার পাতার বাসুরি গানটা. ওকে ওকে, ঠিক আছে, সুন্দর একটা গান, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য. ঈশানা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে. আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড চুগলখোর মানে কি? চুগলখোর মানে হচ্ছে চুগলখোর মানে হচ্ছে এর কথা এরে লাগায় বা হচ্ছে ধরেন থাকে না কিছু পাবলিক লাইক বিচিং করা বা হচ্ছে যে আমরা যেটাকে বলি কথা লাগানো বা হচ্ছে প্যাচ লাগানো দুজনের মধ্যে যে প্যাচ লাগানো এরকম যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাই কি মানে হচ্ছে চুগলখোর বলে আর কি আই গেস। তারপর দেখতে পাচ্ছি দিবা আছে আমার সাথে দড়ি খরবনা থেকে রাজশাহী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, অনেকদিন পরে পেলাম দিবা আপনাকে, অ্যাড হয়ে গেলাম আবারও এই কয়েকদিন আপনাকে শুনেছি বা টেক্সট করতে পারিনি, আসলে টাইম করে করা হয়ে উঠছিল না, আজকে একটু অসুস্থ তাই বাসায় আছি স্কুলে যাইনি সেই জন্য আপনাকে টেক্সট করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দিবা, অনেকদিন পর আপনাকে পেলাম খুব ভালো লাগলো দেখে। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও অনেকেই যুক্ত আছে, কোথায় কোথায় কোথায় কী ব্যাপার লক্ষ্মী সোনা তোমার গলায় ওইটা কী পড়েছো? আর দেখে যেন মনে হয় নাখালপাড়ার এলাকার রংবাজ হেঁটে যাচ্ছে, এত খারাপ লাগে দেখতে, তাই নাকি? বাই দ্য ওয়ে আপনি আসলে কোনটার কথা বলছেন বুঝতে পারছি না সঠিক, আমার গলায় হচ্ছে একটা ডকটেক আমি ইউজ করি আর কি, এটা আমার অনেক আগে থেকে, এটা আমার ছোটবেলা থেকে একটা ডকটেক সবসময় আমার গলায় থাকে। যাই হোক আরও অনেকে যুক্ত আছে, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, তবে এখন একটা গানে চলে যাব আমরা, যেহেতু বাহিরে এত সুন্দর রোদ সো একটা রোদের গান কিন্তু শোনা যায়। আমরা এখন বালামের করা বালামের পার্সোনাল অ্যালবামের এক মুঠো রোদ্দুর গানটা শুনবো, সো এত কথা না বাড়িয়ে আমি গানে চলে যাচ্ছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিজের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাতে জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি।

0: Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত আছেন আমাদের সাথে। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি রিদম আছি মিডডে ফিল্ড নিয়ে। দুপুর দুইটা থেকে হাজির ছিলাম, দেখতে দেখতে কিন্তু আমরা আসলে প্রথম ঘন্টারও কিন্তু মানে মাঝামাঝি অবস্থান পেরিয়ে চলে এলাম। সময়টা মানে খুব জলদি চলে যাচ্ছে এমন একটা ভাইব পাচ্ছি আর কি। আর বেসিক্যালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, আমি যখন আপনাদের সাথে আড্ডা দিতে আসি তখন আমার সময়টা খুব জলদি জলদি চলে যায়, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, গতকালকে আপনাদের সাথে একটা বিষয় কিন্তু আমি শেয়ার করছিলাম যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কিন্তু চলচ্চিত্র উৎসব নামের একটা ইভেন্ট কিন্তু চলছে, যেটা হচ্ছে চলচ্চিত্র উৎসব একাল সেকাল। কিন্তু আমরা আসলে প্রথম ঘন্টারও কিন্তু মানে মাঝামাঝি অবস্থান পেরিয়ে চলে এলাম। সময়টা মানে খুব জলদি চলে যাচ্ছে এমন একটা ভাইব পাচ্ছি আর কি। আর বেসিক্যালি যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, আমি যখন আপনাদের সাথে আড্ডা দিতে আসি তখন আমার সময়টা খুব জলদি জলদি চলে যায়, এটাই স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, গতকালকে আপনাদের সাথে একটা বিষয় কিন্তু আমি শেয়ার করছিলাম যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কিন্তু চলচ্চিত্র উৎসব নামের একটা ইভেন্ট কিন্তু চলছে, যেটা হচ্ছে চলচ্চিত্র উৎসব একাল সেকাল। হ্যাঁ লিসেনার্স, এটা কিন্তু মোটামুটি

আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আর সাউদা লেট হয়ে গেল, ভেবেছিলাম বরাবর 2টা বাজে হাজির হয়ে যাবেন। আচ্ছা যাই হোক, আমার সাথে কিন্তু আরো অনেকে যুক্ত আছে, চলেন একটু ঘুরে আসি দেখি কে কে আছে, কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিলুড়ি তমা যুক্ত হয়ে গেছে। সিলুড়ি তমা, সিলুড়ি তমা, হ্যালো প্যারানরমাল রিদম, প্যারানরমাল রিদম, নাইস। কি দেখো খবর? ভালো নি, অনেকদিন পর শুনছি আপনার পচা মার্কা ভয়েস, করার রোদ উঠেছে সিলেটে। এই তোমার কাছে, তারপর হচ্ছে আফরিনের কাছে, আমি মনে হয় কখনোই আসলে এরকম স্কোপ পাই না কথা বলার মতো, কজ তারা এমন এমন কিছু কথাবার্তা বলে ওইখানে আমার চুপ হয়ে যেতে হয়। ভাই আজকের গানগুলো কোথায়? গানগুলো অনেক সুন্দর, নাম হচ্ছে মনিরা। মনিরা ধন্যবাদ, আপনাদের পছন্দের গান নিয়ে আমাদের প্লেলিস্ট সাজানো হয়, আশা করছি গানগুলো আপনারা এনজয় করবেন। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে জান্নাতুল হীরা, রিদম রাইসুল আলম রিদম, বি প্লাস এস জান্নাতুল হীরা, কেমন আছো? নামটা পছন্দ হয়েছে নাকি রাগ করেছো? নামটা পছন্দ হয়েছে, তবে বি প্লাস এস দিয়ে কি বোঝানো হয়েছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। যাই হোক লিসেনার্স, একটা গানে চলে যাচ্ছি এখন, আমরা জলের গানের বকুল ফুল, বকুল ফুল গানটা শুনবো, আর খুব জলদি ফিরে আসা আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথেই যুক্ত থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মেট্রো 9040. Let's talk more music. Hot hot music.
4: ঘন্টার শেষ দিকে আপনার সঙ্গে সিফাত আছি ঢাকা এফএম স্টুডিও থেকে, এবং অবশ্যই আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ঢাকা মেট্রো 9040, যেখানে একটা আমি ধাঁধা দিয়েছি, ধাঁধাটার উত্তর আমার বন্ধুরা দিচ্ছেন বিভিন্নভাবে, এবং যারা যারা আসলে শুনতে পাচ্ছিলেন না বা সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়েছে এবং আপনি শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক আছে কিনা অবশ্যই আমাকে জানাবেন। এদিকে আছেন, মানে যেই ধাঁধাটা আজকে দিয়েছি সেটা হচ্ছে, এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না। এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না, কি হবে এটার উত্তর? ওকে, আমাদের অঙ্কুর বড়ুয়া যুক্ত হয়েছেন শুভ বিকাল সৈয়দ ভাই, কেমন আছেন? শুভ বিকাল অঙ্কুর, ধানমন্ডি থেকে আপনার প্রোগ্রামের সাথে যুক্ত হলাম, শুনছি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অঙ্কুর। অঙ্কুরকে মানে মাঝে কয়েকদিন পাই নাই আসলে, আপনি ব্যস্ত ছিলেন হয়তো বা। কানিজ রুকাইয়া মনি আছেন, আচ্ছা তিনি উত্তর বলেছেন যে সে নিজে, ওকে মানে আপনি ভাঙেন না, যাক অনেক স্ট্রং আপনি, ভালো। ফারহান ইয়াসমিন আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। রানা ইসলাম আছেন আমাদের সঙ্গে নীলফামারি থেকে, যেটা বলেছিলাম, এবং অমৃত বোস কিন্তু প্রথমেই আমাকে শুভ বিকাল জানিয়েছিলেন, আমি তখন পড়তে পারিনি, তিনি আচ্ছা তিনিও শুনতে পাচ্ছিলেন না, যাক ভালোই হয়েছে এখন নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা এটা কোনো কথা হলো, কই গেল আমার এই বন্ধু, কি লিখেছেন, না পরে চলে গেলেন, আচ্ছা এটা মনে হয় আমাকে লিখে নাই। রানা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আজকে আমি অনেক খুশি কারণ আমার SSC পরীক্ষায় GPA 5 পেয়েছি, অভিনন্দন আপনাকে বন্ধু। আচ্ছা আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো একটা কলেজে চান্স পাই। অবশ্যই আপনি ভালো জায়গায় চান্স পান, এবং সবচেয়ে বড় ব্যাপার কি বন্ধু, পড়ালেখাটা শুধুমাত্র আপনি ভালো কলেজ বা ভালো ভার্সিটিতে ভর্তি হলেই যে ভালো হবে বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে যে আপনার নিজের মধ্যে সেই পড়ালেখা করার বা ভালো করার একটা ক্ষুধা থাকতে হবে, তারপর আপনি যেখানেই পড়েন না কেন আপনি কিন্তু সেখানে মানে মুখ উজ্জ্বল করতে পারবেন। আপনি আজকে যেই যেই স্কুল কলেজ বা ভার্সিটিগুলোকে অনেক বেশি পরিমাণ ভালো বলেন বা আমরা শুনি আমরা দেখি ভালো, সেটাও কিন্তু আপনার মতো কোনো কোনো এরকম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা আমাদের মতো এরকম যারা যারা স্টুডেন্ট আছে সবাই ভালো রেজাল্ট করে নিজের মেধা দিয়ে তারপর সেটাকে কিন্তু নাম মানে আরও নামি দামি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য যদি ভালো কলেজ হয় এবং কলেজ আপনার কাছে সবই ভালো যদি আপনার মাথায় সেই বা আপনার কাছে সেই পড়ালেখার ক্ষুধাটা থাকে, তো যদি কোনো কারণবশত ভালো কলেজে নাও হয় তারপরও মন খারাপ করবেন না, ঠিক আছে, কারণ আপনি নিজেই একটা সম্পদ। সো সেখানে আরেকটা সম্পদের মাধ্যমে আপনার নিজেকে প্রকাশ করতে হবে, বিষয়টা এমন না কিন্তু। তো আপনার জন্য অনেক অনেক অভিনন্দন, আপনি অনেক ভালো করেন, আমরা আপনার জন্য অনেক অনেক দোয়া করি। এক বন্ধু লিখেছেন লাভ, ওকে লাভ, এটা আমাদের রায়হান সৈয়দপুর থেকে, ধন্যবাদ রায়হান। আরেকটা ইনফরমেশন শেয়ার করার ছিল, তবে আমার মনে হয় যে এই ঘন্টার শেষের দিকে, পরবর্তী ঘন্টায় এসে বলবো, এই মুহূর্তে একটু হাসি মুখে থাকি আমরা। শিরোনামহীনের গান জাহাজে অ্যালবাম থেকে হাসি মুখ, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। সিফাত আপনার সঙ্গে আছি, একেবারে রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গে আড্ডাবাজি নিয়ে থাকবো। সাথে থাকবে চমৎকার সব গান, আমাদের অমৃত বসু শুনতে পাচ্ছেন এবং তিনি ক্লিয়ার করেছেন এবং তিনি একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে অমৃত বসু। যেই কথাটা আসলে শেয়ার করতে চেয়েছিলাম আপনার সঙ্গে সেটা হচ্ছে নেইমিকে নিয়ে, মানে আমাদের প্রিয় প্লেয়ার নেইমারকে নিয়ে। নেইমার তো সান্তোসে আসলে এই ডিসেম্বরেই শেষ হয়ে যাবে তার আসলে চুক্তি সান্তোসের সঙ্গে, তো সেই ক্ষেত্রে নেইমারকে আসলে কেমন যেন আর কি দেখা যায় যে এই দলটার ভিতরে যেন তিনি থেকেও যেন নেই, গোল করছেন মাঝে মাঝে, আবার অনেক সময় অনেক বিতর্কে জন্ম দিচ্ছেন, মাঠে থাকছেন কিন্তু তারপর আবার অনেকের সঙ্গে কোনো তেমন একটা কানেকশন নেই, তো কেমন যেন আর কি মনটা একটু উড়ু উড়ু আর কি, কোথায় যেন হারিয়ে গেছে এরকম একটা। তো ধারণা করা হচ্ছে যে সান্তোসের, মানে সান্তোস তো নিজেই ওয়েট করছে আসলে যে নেইমারের যেই সিদ্ধান্ত সেটা জানার জন্য, আর ওদিকে একটা মোটামুটি ধারণা করা যাচ্ছে যে নেইমার কি সান্তোসই থেকে যাবে নাকি ইন্টার মিয়ামিতে যেতে পারে, তাহলে কিন্তু এই তিনজনকে আবার একসাথে দেখতে পারবে যারা ফুটবল প্রেমী আছে সবাই, যেটা আসলেই খুবই ভালো লাগার, ভালো মানে পছন্দের আর কি। সেটা হচ্ছে যে কারণ আমরা যদি খেয়াল করে দেখি 2014 থেকে 2017 এই তারা তিনজন, মানে একজন হচ্ছে লিওনেল মেসি এবং আমাদের নেইমার আছেন এবং আরও একজন ছিলেন উরুগুয়ের, তার নাম তো আপনি তো অবশ্যই জানেন, তারপরে আমি বলছি আস্তে আস্তে করে একটা একটা করে বলছি। সেটা হচ্ছে যে 2014 থেকে 17 এই তিন বছরে আসলে মানে আমরা যারা ফুটবল একটু পছন্দ করি তারা দেখবেন যে অসাধারণ আমরা দেখেছিলাম যে একদম তিনজন তুখর মানুষকে, একটা হচ্ছে মেসি, নেইমার এবং হচ্ছে সুয়ারেজ। সো এই তিনজন, সুয়ারেজ অলরেডি চলে গেছে ইন্টার মায়ামিতে, এখন হচ্ছে নেইমি যদি সেখানে চলে যায় তাহলে কিন্তু আবার মানুষ দেখতে পারবে যে এই সময়ে যেও মানে এই তিনজনকে একসাথে, যেটা অসাধারণ একটা ব্যাপার হবে। আমি যদি আবার বলি 2014 থেকে 2017 পর্যন্ত তাদের এই তিনজনের গোল সংখ্যা ছিল, প্রথমত হচ্ছে 9টা ট্রফি জিতেছে ওই মৌসুমেই, এই এই তিনজনের এমন খেলা ছিল সেখানে। মেসির 58টা গোল ছিল, নেইমারের ছিল 39টা এবং সুয়ারেজের ছিল 25টা, মানে এই তিনজন যদি একসাথে থাকে আরো ভয়ঙ্কর হয়ে যাবে ইন্টার মায়ামি। সো সেই ক্ষেত্রে একটা ধারণা করা যেতে পারে যে হয়তোবা নেইমার, কারণ নেইমারকে দেখে আর কি অনেকে এটা ধারণাই করছে যে মন তো মনে হয় পড়ে আছে সেই পুরনো ভালোবাসার বন্ধু মেসির কাছে, তো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো ইন্টার মায়ামিতে আবার দেখা যেতে পারে তিনজনকে। সো দেখা যাক আমরা আবারও সেই এই ট্রিপল জাদুকরকে দেখা যায় কিনা আসলে খেলার মাঠে। এনিওয়ে আমাদের কাছে একটা হোয়াটসঅ্যাপে আমাদের একজন বন্ধু পায়েল, তিনি আসলে লিখেছিলেন, যেটা তিনি লিখেছিলেন, জানো ভাইয়া আমি একজনকে পছন্দ করি, এই ওই ছেলেটা আমাকে পছন্দ করে কিনা জানতে আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দিয়ে কথা বলেছিলাম, ওকে, কিন্তু ছেলেটা জানে না যে আমি এই কাজটা করেছি। ছেলেটা বলেছে ওর নাকি রোজার ঈদের পরে বিয়ে। আচ্ছা, বাট এই কথাটা মিথ্যা কারণ ও আমাকে দেখলে এখনো তাকায় থাকে। আচ্ছা, ওকে কি আমি জানাই দিব আমার মনের কথা? আচ্ছা বন্ধু, আপনাকে ধন্যবাদ পায়েল আপনি শেয়ার করার জন্য। আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি তো আসলে কোনো বিজ্ঞ ব্যক্তি নই প্রেম ভালোবাসার ব্যাপারে, তারপরে যতটুকু আমার মনে হচ্ছে আপনি যেই মানে কজটা বললেন যে সেটা মিথ্যা, যেটা আপনি বুঝলেন যেভাবে, কারণ সে আপনার দিকে তাকিয়ে থাকে, কারোর দিকে তাকিয়ে থাকা মানে তো বন্ধু ওই কথাটা মিথ্যা এটা হয় না, এটা খুবই লেম একটা এক্সকিউজ আমার মতে। তো পায়েল আমি আপনাকে বলবো যে যদি তিনি অ্যাভয়েড করে থাকেন বিয়ের কথা বা যে কোনো প্রেমের কথা অ্যাভয়েড করে থাকেন, দ্যাট মিন্স তার আসলে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? তো একটা মানুষের যদি ইন্টারেস্ট না থাকে সেই ক্ষেত্রে আসলে আপনি জোর করে কখনো এটা পাবেন না। তো বন্ধুত্ব ভালোবাসা এটা সবসময় বলি আমি, এগুলো কখনো জোর করে হয় না, ঠিক আছে? এখন আপনার নিজের মানে নিজের আত্মতৃপ্তির জন্য যদি আপনি তার সঙ্গে সরাসরি কথা বলতে চান সেটা অন্য হিসাবে, আপনি কথা বলতে পারেন তার সঙ্গে, কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকে এই জন্যই আপনাকে ভালোবাসে, তাই না? আমরা রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় আমরা এরকম তাকিয়ে থাকি, আপনিও কারো না কারোর দিকে তাকিয়ে থাকেন, আমরা বিশেষ কোনো কিছু অথবা বিশেষ না হলেও হঠাৎ করে কোনো কিছুর মধ্যে আমরা তাকিয়ে থাকি, দ্যাট ডাজেন্ট মিন্স যে আমরা ওইটার প্রেমে পড়ে গেছি বা ওইটা ছাড়া আমাদের চলবে না বা এরকম কোনো কিছু মিথ্যা বলছি, এরকম না, ঠিক আছে? তো পায়েল আপনি যথেষ্ট বুদ্ধিমতী, আশা করি ব্যাপারগুলো বুঝেন, তারপরও আপনার নিজের মানে এই ডাউটটা দূর করার জন্য আপনি কথা বলতে পারেন। আর যদি আপনি কথা বলে দেখেন যে না তিনি, এবং আপনি আরেকটা কজ বলেছেন তার ব্যাপারে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু কঠিন। আবার যদি বিষয়টা এরকম হতো যে না তিনিও পছন্দ করেন আপনিও পছন্দ করেন তাহলে আমি বলতাম যে না সহজ, হয়তো বা সহজ হবে, কারণ যেহেতু দুজন দুজনকে পছন্দ করেন, আপনারা এখনো মানে প্রাইমারি স্টেজেই যান নাই,
মানে আর কি শুধুমাত্র ধারণার উপর বসে আছেন। সো ধারণার উপর আসলে দুনিয়া চলে না, পাগল ছাড়াও দুনিয়া চলে না, পাগলামি করলেও একটা রিজন থাকতে হয়। সো আশা করি পায়েল আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনি আরও সামনের দিকে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি এগিয়ে যাবেন। অবশ্যই আবেগের বশবর্তী হয়ে বা অন্ধ আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, যেটা আপনার সারা জীবন যে কষ্ট বহন করে যেতে হবে, ঠিক আছে? তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের বন্ধু অঙ্কুর কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ আপনাকে বন্ধু। এবং গানের রিকোয়েস্ট ভালো লাগবে প্লিজ। আচ্ছা, আমার প্লে লিস্টে যদি থাকে বন্ধু অবশ্যই হবে, তিনি একটা উত্তর দিয়েছেন, তা আমি কিছু বলবো না, সঠিক ভুল কিচ্ছু বলবো না। আচ্ছা, অবসান আছেন আমাদের সঙ্গে উত্তরা থেকে, অফিস থেকে বের হয়ে জয়েন হলাম আজকে দাদার উত্তর, তারপরে তিনি উত্তর দিয়েছেন অবসান। আর অবসান এত ব্যস্ত, তার মধ্যে আবার এত ব্রেন খাটায়, ভালো ভালো, খুবই ভালো। যাক, এদিকে আছেন আমাদের সঙ্গে এস এম এস এর মাধ্যমে অনেক বন্ধুরা, আমরা কিছু এস এম এস পড়ে ফেলি। আমাদের সঙ্গে আছেন হচ্ছে নাবিহা ভাইয়া, দাদার উত্তর হবে এইটা, আচ্ছা আজকে আমার জন্মদিন ভাইয়া, ওয়াও, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে নাবিহা। এবং লিখেছেন দোয়া করবেন সামনের দিনগুলো যেন ভালো কাটে। অবশ্যই অনেক অনেক দোয়া রইল আপনার জন্য, আপনি অনেক বড় হন, আপনার সামনের সময় অনেক ভালো কাটুক, সফলতার সঙ্গে কাটুক। সানিও লিখেছেন ওকে ভাই এখন শোনা যায়, যুক্ত আছি, আজকের ধাঁধাটা বলেন। অবশ্যই ধাঁধাটা তো বলেই দিব আপনাকে, সেটা হচ্ছে এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না, এটা কি হবে? আচ্ছা, তুবা আছেন আমাদের সঙ্গে, তুবা তুবা ধাঁধাটা জানতে চেয়েছেন, ধাঁধাটা তো বলেই দিলাম, আবারও বলে দিই, এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না। শারমিন আক্তার মুবারিকা, সিবাদ ভাইয়া প্রথম মেসেজ পড়েছ, আচ্ছা চিন্তায় ছিলাম এখন শোনা যায় ভাইয়া, ধন্যবাদ। ওকে, এখন তো শোনা যাচ্ছে, এই যে আগেরটাও পড়েছিলাম হয়তো আপনি শুনতে পারেননি। আচ্ছা, এই মুহূর্তে যে গানে যাব সেটা হচ্ছে চমৎকার একটা গান, রুমঝুম। আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফ এম 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: Rock FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা মেট্রো 9040.

রাইট, শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আড্ডা কিন্তু জমে গেছে বন্ধুরা, লিখছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং সব জায়গায়। আসলে চেষ্টা চলছে আজকের ধাঁধার উত্তর দেওয়ার। ধাঁধাটা এই মুহূর্তে আরো একবার বলে দিতে চাই, যেন আমার যে বন্ধুরা এই মুহূর্তে টিউন করেছেন তারাও যেন উত্তরটা দিতে যদি চান অবশ্যই দিতে পারেন। আজকের যে ধাঁধাটা হচ্ছে, এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না। এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না। তো এটা আপনি আমাকে এসএমএস হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন, 01841904904 এই নম্বরে কিন্তু আপনি এসএমএস বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে, অথবা আমাদের ফেসবুকে আপনি চলে আসতে পারেন। সেখানে পোস্ট দেওয়া আছে এই ধাঁধাটি নিয়ে, সেটার নিচে কিন্তু কমেন্ট আকারে আপনার উত্তরটি আপনি জানিয়ে দিতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। আচ্ছা, তো যারা আছেন এখানে আরও আমার সঙ্গে মানে ফেসবুকে যুক্ত হয়েছেন, আর যারা যারা এসএমএস এ আছেন তাদেরকে তো আমি সবসময় রিকোয়েস্ট করি যে আপনারা পসিবল হলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে চলে আসেন। আফ্রিদা ওয়াসিম আমাদের সঙ্গে আছেন, তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে, সোহেল মাসুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধানমন্ডি থেকে শুনছেন, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে, আমাদের মুকুল ভাই যুক্ত হয়েছেন। আচ্ছা মুকুল ভাই, মুকুল ভাই একটা উত্তর দিয়েছেন, অবশ্য ভাবনার বিষয় উত্তরটা। মুকুল ভাই আপনি এখানে উত্তর দিলেন কেন? অবশ্য মুকুল ভাইকে নিয়ে বলতেই হয়, মুকুল ভাইকে নিয়ে সামনে কিন্তু একটা খুব আপনাদের খুব পছন্দের একটা শো আসতে যাচ্ছে, সেটা হচ্ছে জীবন গল্প, এবং সেখানে আমাদের মুকুল ভাই থাকবেন উপস্থাপনায়। তো আশা করছি সিজন টু, জীবন গল্প সিজন টু আপনার ভালো লাগবে অবশ্যই, এবং আপনি সেখান থেকেও অনেকের গল্প অনেকের ঘটনা আপনি জানতে পারবেন, সেখান থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার থাকবে। তো মুকুল ভাই ওয়েট করছে আপনার জন্য, এই মুহূর্তে না, যদিও বেচারা শো করে গেছে কতদিন, তো আবার আগামী সপ্তাহে দেখা হবে, কথা হবে। আচ্ছা, আমাদের সঙ্গে আরো যারা যারা আছেন, আমাদের সঙ্গে আছেন হচ্ছে আমাদের জুয়েল, যুক্ত হয়ে গেছেন ইন্টারন্যাশনাল জুয়েল মালয়েশিয়া থেকে, সাথে আছেন তিনি, পুরোটা সময় থাকবেন, থ্যাংক ইউ। এখানে লিখেছেন, আপনি ঠিক বলেছেন, বাট তাকায় থেকে মিন্স আমি একা থাকলে তাকায় থাকে, বাইরে কোথাও গেলে পিছে না ফিরে ফিরবে, বাট সবার সামনে তা করে না। আচ্ছা আপনি ঠিক বলেছেন। আচ্ছা আমাদের বন্ধু পায়েল লিখেছেন, আমি একটু বোঝার চেষ্টা করি, আপনি ঠিক বলেছেন, বাট তাকায় থাকে মিন্স আমি একা থাকলে তাকায় থাকে, বাইরে কোথাও গেলে পিছনে ফিরবে, বাট সবার সামনে তা করে না। আর ভাইয়া রোজার সময় তো এর আর কেউ মিথ্যা বলবে না। না শুনুন, যে মিথ্যা বলে সে অনেক ক্ষেত্রে মিথ্যা বলতে পারে, এটা এমন কোনো আসলে দেখি নাই যে না, কারণ ওটা ওটা আমাদের উচিত যে আসলে কখনোই মিথ্যা কথা না বলা, এবং রমজানের সময় তো আরও বেশি না, একটা পবিত্র মাসের ভিতরে একটা সিয়াম সাধনার সময় যদি কেউ মিথ্যা, এটা প্রশ্নই আসে না, কিন্তু তারপরেও তো অনেকে করে করে না, তো অনেকেই তো করতে পারে। সো এটা দিয়ে আপনি আসলে জাজ করতে পারবেন না। আমি কিন্তু বন্ধু আপনাকে কোনো কিছুর জন্য আসলে বাধ্য করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র আপনাকে ফ্যাক্টগুলো বলছি, আপনার কাছে যেটা লজিক্যাল মনে হবে আপনি সেটাই করবেন আপনার লাইফের ভিতরে, ঠিক আছে? বন্ধু হিসেবে আমি আপনার সঙ্গে আসলে শেয়ার করছি। এবং আপনি বলছেন যে যার অ্যাটলিস্ট যদি আপনাকে সে পছন্দ করে থাকে কোনো না কোনোভাবে, আমি তো বললামই যে আপনার যদি পসিবল হয় আপনি সামনাসামনি কথা বলবেন তখন তো আপনি বুঝেই যাবেন, আর যদি একান্তই তিনি বলতে না পারেন, যিনি আসলে ভালোবাসার কথাটা বলতেই না পারেন, তাকে নিয়ে আপনি সারা জীবন আসলে কিভাবে লাইফ লিড করবেন, এটা আসলে আমার বোধগম্য নয়, ঠিক আছে বন্ধু? তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে বলা, তো এই যে দুইটা কজ বললেন, একটা হচ্ছে তাকিয়ে থাকা, আরেকটা হচ্ছে আপনার রমজানের ভিতরে, এই দুইটাই মানুষজন আমরা মানুষরা অনেকেই আছি, আমরা অনেক বড় বড় ভুল অনেক বড় বড় মিথ্যা কথা বলে ফেলি অনেক পবিত্র জিনিস নিয়ে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন বিষয়গুলো। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, আমাদের বন্ধু কি লিখেছেন, রাকিব কুমিল্লা থেকে, নেক্সট শো কখন? নেক্সট শো, নেক্সট শো যদি আমারটা বলি তাহলে কালকে, আর যদি আমার পরে বলি আপাতত তো নেই, তবে আপনি চমৎকার গানগুলো শুনতে পারবেন ঢাকা এফএম 90.4 এ। আচ্ছা এস এম এস এ আছেন আমাদের সঙ্গে যে যে বন্ধুরা, তাদের কথাবার্তাগুলো একটু পড়বো। আমাদের সঙ্গে আছেন হচ্ছে আমাদের বন্ধুকে, আচ্ছা থ্যাংকস ভাই এত সুন্দর গান প্লে করার জন্য, মোস্ট ওয়েলকাম বন্ধু। আচ্ছা ভাই আমি সারু ফ্রম সিলেট, জিমে ভর্তি হয়েছি, সিক্স প্যাক বানাবো বলে। হ্যাঁ এটা বলেছিলেন, হয়েছে কোনো প্যাক কি হয়েছে, একটা দুইটা কোনো প্যাক হয়েছে জানাবেন, যদি কোনোটাই না হয়, ওই যে দেখবেন যে আমরা অনেক সময় চুলে প্যাক লাগাই, চেহারায় প্যাক লাগাই না, অনেক সময় এরকম লাগাই রাখবেন আর কি পেটের মধ্যে। আচ্ছা আরেক বন্ধু নাম ঠিকানা কিচ্ছু না একটা উত্তর দিয়েছেন, সেই উত্তরগুলো অবশ্যই আমি নিব না। লিজা আছেন আমাদের সঙ্গে, ওকে লিজা একটা উত্তর দিয়েছেন, লিজা ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। হাই ভাইয়া আমি তিথি, আমার মনে হয় আনসারটা হবে, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন, ভাবনার ভাবনার বিষয় আসলে উত্তরটা আপনার যেটা। আচ্ছা ইউসুফ শিকদার লিখেছেন বিক্রমপুর থেকে, প্রিয় ভাইয়া শুভ বিকেল সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম ইউসুফ শিকদার, আপনাকেও শুভ বিকেলের মানে বিকেলের শুভেচ্ছা, অনেকে বলে শুভ বিকেলের শুভেচ্ছা, কে নিবে? আই মিনহাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ফ্রিকোয়েন্সিতে ইদানিং শোনা যায় না কেন, খুব বেশি প্রবলেম হয়। লাকি খান, লাকি খান
কে বললো শোনা যায় না, আমি শুধুমাত্র আপনার কাছে শুনলাম। আর প্রথম দিকে আমি শুনেছিলাম যে প্রবলেম হচ্ছিল, তার পরবর্তীতে কিন্তু এটা ঠিকঠাক হয়ে যায় এবং সবাইকে জিজ্ঞেস করেছিলাম তাদের কাছে এখন ঠিকঠাক। ফ্রিকোয়েন্সি নিয়ে কিন্তু এ পর্যন্ত আসলে কোনো সমস্যা পাই নাই, আর সমাধানের পরে তো আরও পাই নাই। তো সেক্ষেত্রে আমি লাকি খান আপনাকে বলবো যে আপনি একটু জায়গাটা পরিবর্তন করে দেখতে পারেন যে আসলে নেটওয়ার্কটা ঠিকঠাক মতো পাচ্ছে কিনা। রংপুর থেকে আমাদের বন্ধু আইমান আছেন, আইমান আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন আমাদের সঙ্গে কে ভাইয়া, এখন কি সবাইকে শোনা যাবে? সিলেট থেকে হালিমা, সবাই সবারই তো শোনার কথা। তৌহিদুল আছেন আমাদের সঙ্গে বনশ্রী থেকে, আছি তোমার সঙ্গে পুরোটা সময় জোর ওস্তাদ। ওকে তৌহিদুল, ধন্যবাদ। আমাদের এই তৌহিদুলকে রেগুলার পাই আসলে আমি, থ্যাংক ইউ তৌহিদুল। নুসাইব আছেন ভাইয়া, থ্যাংকস ভাইয়া, আপনার সাথে অনেকের সাথে ফ্রেন্ডশিপ অনেক ক্লোজ, তাই অনেকে আপনাকে তুমি ডাকে। ভাইয়া একটু বলবেন আমাদের ফ্রেন্ডশিপ কতটুকু ক্লোজ, কারণ আমি আপনাকে তুমি ডাকতে চাই। ভাইয়া ধাঁধাটা বলবেন। নুসাইবা আপনি অবশ্যই তুমি বলবেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তো আপনার যদি মন চায় আপনি অবশ্যই তুমি বলবেন। আর এখানে ক্লোজ বা দূরত্বের কোনো বিষয় না, এই যে আমি তো আপনি করে বলি, তার মানে কি আমাদের বন্ধুত্ব নাই? বলেন এবার, তারা না হয় তুমি করে বলে, আমি তো আপনি করে বলি, তাহলে কি বন্ধুত্ব হয় নাই? সো লজিক্যালি আসলে তুমি আপনি তুই বিষয়টা বন্ধুত্বের গভীরতা বোঝায় না। অনেক ভালো ভালো বন্ধুত্ব দেখবেন, অনেক সিনিয়রদের বন্ধুত্ব দেখবেন যারা আপনি আপনি করে কথা বলে, কিন্তু বন্ধুত্ব কিন্তু খুবই গভীর। আবার অনেকে তুই তুকারি করে কথাবার্তা বলে, তারপরেও কিন্তু বন্ধুত্ব ঠিক নাই, ভেজাল লেগে যায়। ঠিক আছে, তো সব মিলিয়ে আসলে তুই তুমি আপনি এটা ইসের জন্য না, মানে আপনার বন্ধুত্বের গভীরতার জন্য না। তবে আপনি যদি অবশ্যই তুমি বলতে চান কোনো সমস্যা নেই, তুমি বলতেই পারেন, আপনি অন্য বন্ধুরা যেভাবে বলে আপনিও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইয়া সুপারি হবে আনসার? হ্যাঁ সুপারি হবে। আচ্ছা এটা বলে দিলাম, কারণ হচ্ছে এটা হবে না আর কি, বাকিগুলো চিন্তা করেন। আচ্ছা আর যদি এটা ঠিক না হয় তাহলে এখন আর বলবো না। আচ্ছা আফসার রংপুর থেকে, আফসার ধন্যবাদ আপনাকে। সালিহুল লিখেছেন, সালিহুল একটা উত্তর দিয়েছেন, ওকে। রংপুর থেকে আছেন আমাদের বন্ধু জুথি, ওকে, তিনি একটা উত্তর দিয়েছেন। আচ্ছা আমরা উত্তরগুলো রাখলাম, তবে এই মুহূর্তে আমার মনে একটা গানে যাওয়া দরকার, ঈশান মজুমদারের গান তোমার যাব যাব মন ধরে রাখবো কতক্ষণ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, চমৎকার একটি গান।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

সময় কিন্তু আর খুব বেশি নাই, অল্প সময়ের মধ্যেই কিন্তু জানিয়ে দিব আজকের ধাঁধার সঠিক উত্তর কি। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যারা যারা উত্তর দেননি বা চিন্তা করছেন এখনো যে উত্তরটাকে দিব কিনা অথবা আমারটা হবে কিনা অথবা দিব আরেকটু ভেবে নি, তারা একটু জলদি করে আমাকে আপনার উত্তরটা পাঠিয়ে দিন। তবে তার আগে অবশ্যই আমি আপনাকে বলতে চাই, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং আজকের যে ধাঁধাটি হচ্ছে এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না, এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না, তো সেটার উত্তর জানতে চেয়েছিলাম। বন্ধুরা লিখছেন এখনো, অবশ্য লিখতে থাকবে না, আমি চোখ চাই এটা, তবে 7টা বাজে কিন্তু আমি এটার সঠিক উত্তরটা জানিয়ে দিব বা উত্তরটা কনফার্ম করে দিব। অদৃশ্য মায়া সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, এবং উত্তরও দিয়েছেন, ওকে। আরও আছেন আমাদের সঙ্গে অভিমানী আকাশ, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। আফ্রিদা ওয়াসিমা একটা গানের রিকোয়েস্ট করেছেন, কিন্তু বন্ধু আমি আসলে গানের রিকোয়েস্ট বা অনুরোধ অনুযায়ী আসলে গান প্লে করতে পারিনি, এই জন্য দুঃখিত। তবে প্লে লিস্টে যদি আপনার পছন্দের গানটি থাকে অবশ্যই প্লে হয়ে যাবে। পারভেজ আহমেদ আছেন, আমার মোবাইলেও ফ্রিকোয়েন্সি কিছু শোনা যাচ্ছে না সিলেট থেকে বলছেন। আচ্ছা, যখনই নাকি আমি ফ্রিকোয়েন্সি নিয়ে বলেছি তখনই নাকি ফ্রিকোয়েন্সি নিয়ে শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে, এখন আপনি উত্তর দিতে দিতে আবার আমারটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আর কি ঝামেলা, এই জন্য আমি বলি যে ফ্রিকোয়েন্সির সাথে সাথে আপনি অ্যাপটাও ডাউনলোড করে নিন, আপনি ওয়েবসাইটও শুনতে পারেন, মানে মোট কথা আপনার সবগুলো মাধ্যম জানা থাকলে কোনো একটা পথে যদি জ্যাম থাকে অন্য পথ দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন, না হলে জ্যামে বসে থাকতে হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, লিখেছেন রোকেয়া বেগম, তিনি একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর এদিকে হোয়াটসঅ্যাপে আমার বন্ধুরা আছেন, সোহেল আহমেদ সুমন, তিনি সিলেট থেকে আছেন আমাদের সঙ্গে, তিনি আজকের ধাঁধার উত্তর দিয়েছেন, ওকে। এখানে আরও আছেন, তোমার ইন্ট্রোটা জোস মানে মিউজিকটা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোন বন্ধু আমাদের, আমাদের কোন বন্ধু, বন্ধুর নাম দেন নাই, নাম দেন নাই, নামটা পেলে ভালো লাগতো আরও বেশি, যাক নামটা বলেন নাই, নামটা বলবেন আশা করি নেক্সট টাইম থেকে, অথবা বলেছেন আগে বলেছেন আজকে বলেন নাই আর কি। আচ্ছা, এখানে আরেকজন বন্ধু তিনি উত্তর দিয়েছেন আমাদের ইব্রাহিমপুর নরসিংদী থেকে, বন্ধুর নাম কি নতুন, আপনার নাম কি নতুন, না আপনি কোনো নাম লিখেন নাই, সো আপনি আশা করি নামটা লিখবেন। আর এদিকে এসএমএসের মাধ্যমে যারা আছেন তাদের কিছু কথাবার্তা তো অবশ্যই পড়তেই হয়, কারণ এত কষ্ট করে আমার বন্ধুরা লিখছেন, না অত কষ্টও না মানে আর কি সময় নিয়ে লিখেছেন আর কি, সেটা বলছি। হ্যালো ভাই, আমি রংপুর থেকে জ্যোতি, জ্যোতি উত্তর দিয়েছেন ধাঁধার, ওকে। আরও আছেন, জানো আজ আমি রিদম ভাইয়ার শোটা মিস করেছি, আমার মনটা দুপুরে ভালো ছিল না, এখন তোমাকে শুনছি এখন একটু ভালো লাগছে, ধাঁধার উত্তর হলো। তারপরে তুবা আমাদেরকে উত্তর দিয়েছেন, তুবা থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার মন যে ভালো হয়েছে এটা একটা বড় বিষয়, আর মন ভালো রাখার চেষ্টা করুন, আর মন মাঝে মাঝে একটু খারাপ হওয়া উচিত, সবসময় ভালো থাকলে আপনি বুঝবেন কীভাবে যেটা ভালো না খারাপ, তো একটু খারাপ হলে না বুঝবেন যে না এখন খারাপ আছে, ভালো হলে ভালো লাগে, বুঝছেন, এই হচ্ছে কাহিনী। আজকে ধাঁধার উত্তর, তারপর উত্তর দিয়েছেন আমাদের সিসাংফু, আজকে কিন্তু চক্কর বক্কর বাতচিত না বন্ধু, আজকে হচ্ছে ঢাকা মেট্রো 9040। শুভেচ্ছা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ভাই আমি খুব দুঃখিত আগের মেসেজটাতে নাম দিতে ভুলে গেছি, আগের মেসেজ তো পাই নাই শুভেচ্ছা। আচ্ছা, আর ধাঁধার উত্তর হবে, আচ্ছা ওকে উত্তরটা নিলাম। আচ্ছা, অনেকদিন পর জয়েন হলাম ভাইয়া, কেমন আছো, আজকের ধাঁধার উত্তর লিখেছেন, এটা হচ্ছে আমাদের বন্ধু রাশি, রাশিকে বহুদিন পরে দেখলাম, রাশি এভাবে হারিয়ে যাবেন ভাবি নাই। যাই হোক, খালিমা রংপুর থেকে আছে, ও ভাইয়া ধাঁধার আনসার, তারপর একটা উত্তর দিয়েছেন, তোমাকে শুনছি সাথে আছি পুরোটা সময়, ওকে হালিমা। আরও একজন বন্ধু, তিনিও নাম লিখেন নাই, সো নামটা লিখলে ভালো হতো, নাম না লিখলে তো আসলে উত্তরটা নিতে পারবো না বন্ধু। কুসুমা আছেন সিলেট থেকে, শুনছেন আমাদেরকে, কুসুমা স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন নাতাশা আমাদের সঙ্গে, রংপুর থেকে ধাঁধার উত্তর হবে, তারপর

উত্তর দিয়েছেন। ওকে, তাহসিন রংপুর থেকে আছেন, আরো আছেন, দেখে দেখছেন আপনি ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলেছিলেন তখন কি প্রবলেমটা হয়ে গেল, মনে হচ্ছে এই প্রবলেমটার সম্মুখীন শুধু আমি হচ্ছি আর সবাই শুনতে পারছে না। আরেকজনকে পেয়েছি, দুইজনকে পেলাম, লাকি খান। এবং আমি সবার উদ্দেশ্যে আসলে বলতে চাই যে কয়েকটা মাধ্যম খোলা রাখবেন, মানে প্রতিটা পথঘাট আপনার চেনে থাকা দরকার, যেন কোনো রাস্তায় যদি জ্যাম লাগে বা কোনো সমস্যা হয় অন্য রাস্তা যেন আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, সালিহুল লিখেছেন, পুরা যারা বিবাহিত তাদের জন্য একটা প্রশ্ন, আপনারা কে কে হাজব্যান্ডকে ভাইয়া বলে ডাকেন বিয়ের পরে? ডাকে যাক, ডাকতে পারে হয়তো, বা দুষ্টামি ফাইজদামি করে মাঝে মাঝে ডাকতে পারে, কিন্তু সবসময় ডাকে এরকম শুনি নেই আমি আসলে কখনো। আচ্ছা, দাদার উত্তর হবে, উত্তর দিয়েছেন ওকে, তমা আমাদের, এটা কি সিলেটি তমা আমাদের? ইয়াস, আমাদের সিলেটি তমা। আমি তোমাকে খুঁজছিলাম যে আসলে তমা গেল কই, যাক তোমাকে পাওয়া গেল। তমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে এর আগেও কিছু লিখেছেন? আচ্ছা, রেডিওতে খুব সমস্যার কারণে তিনি শুনতে পাচ্ছিলেন না, এই জন্য আর কি মন খারাপ ছিল, যাক এখন তো শোনা যাচ্ছে। আর যারা যারা শুধু শুনছেন লিখছেন না তাদের জন্য এই গান, দুঃখ দুঃখ দুঃখ পেলাম, না না দুঃখ পাই নাই, লিখবেন আশা করি। যাই হোক, সাবকনসাসের গান দুঃখ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরছি পরবর্তী ঘন্টায়।

নতুন এবং শেষ ঘন্টা শুরু হয়ে গেল, সিফাত আপনার সঙ্গেই আছে এবং সময় হয়ে গেছে এখনকার মানে আজকের যে ধাঁধাটা সেই ধাঁধাটার সঠিক উত্তরটা জানিয়ে দেওয়ার আমার বন্ধুদেরকে। তবে তার আগে অবশ্যই ধাঁধাটাও জানিয়ে দেওয়া দরকার, আর এর অবশ্যই প্রথম থেকে এই পর্যন্ত বা শেষ পর্যন্ত আপনি শুধু ধাঁধার উত্তরই দিবেন বিষয়টা কিন্তু এমন না, অন্যান্য কথাও যদি থাকে আপনি কিন্তু শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এদিকে যারা যারা লিখেছেন তাদের কথাবার্তাগুলোও পড়বো, তবে তার আগে বলছি আজকের ধাঁধাটা ছিল হচ্ছে এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে কিন্তু কখনো ভাঙে না, এটা কি হবে উত্তর? এটার ভিতরে একটা সূক্ষ্ম ব্যাপার আছে, সেটা হচ্ছে এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে, মানে সেটা পড়েই, এমন না বিষয়টা যে আপনি উপরে নিয়ে গেলেন তারপরে ফেললে সেটা ভাঙে কি ভাঙে না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যেটার কথা বলেছি সেটা উপর থেকেই মানে পড়বেই, উপর থেকে পড়তে হবেই তাকে। একটা হচ্ছে, এবার বলি উত্তরটা কি, উত্তরটা হচ্ছে, আচ্ছা তার আগে একটু একটু বলে নিই, আচ্ছা না থাক উত্তরটাই বলি আগে, সেটা হচ্ছে ঝর্ণা অথবা বৃষ্টি। তো অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা ঝর্ণা অথবা বৃষ্টি বলেছেন, এটাই হচ্ছে সঠিক উত্তর, যে ঝর্ণা এবং বৃষ্টি অনেক উপর থেকে পড়ে কিন্তু ভাঙে না আসলে সেই পানি। এখন বলতে পারেন যে না সেই পানি, অনেকে পানি উত্তর দিয়েছেন সেটাও নেওয়া যায়, অনেকে বলেছেন ভাত, অনেকে বলেছেন তুলা। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আপনি তো ভাত তো সবসময় উপর থেকে পড়ে না, আপনি যদি উপর থেকে না নিয়ে ফেলেন, তুলার ক্ষেত্রেও সেম, তুলা তো আপনি উপরে নিয়ে ফেলবেন তারপর না নিচে পড়বে, আবার অনেক সময় নাও পড়তে পারে, এটা উঠতেই থাকতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওগুলো হবে না উত্তর, উত্তরটা হবে হচ্ছে ঝর্ণা অথবা বৃষ্টি। আর ধাঁধার উত্তর সবসময় ধাঁধার মতো করেই হয়। তো অভিনন্দন আমার সকল বন্ধুকে এবং ধন্যবাদ সকল বন্ধুকে যারা চেষ্টা করেছেন। আশা করি যে আগামী দিন যখন আবার ধাঁধা দিব তখন আবার সুন্দর করে আপনি সবার যে আজকে পারেননি আগামী দিন অবশ্যই পেরে যাবেন। অবশ্য দুষ্টু বন্ধুবান্ধব থাকলে এখন বলতো আর কি যে পারেন, সে কখনোই পারে না, কিন্তু আমি বিশ্বাস করি আমার বন্ধুরা পারে। আচ্ছা অদৃশ্য মায়া আমাদের সঙ্গে আছেন, আরও আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা, আমাদের অঙ্কুর বড়ুয়া কি লিখেছেন, আচ্ছা মোশারফ হোসেন মহারাজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কিছুক্ষণ আগে নাম পাঠান নাই এখন নাম পাঠিয়েছেন, তিনি লিখেছিলেন ভাত। বন্ধু ভাত উত্তরটা হবে না, সঠিক নয়, সঠিক উত্তরটা হচ্ছে বৃষ্টি অথবা ঝর্ণা, এগুলো সবসময় উপর থেকেই পড়ে কিন্তু ভাঙে না। আচ্ছা অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে ভাই সাথে আছি শুনছি, থ্যাংক ইউ ভাই, আপনার ধাঁধার উত্তর পাঠিয়ে দিয়েছে, উত্তর দিয়েছেন কিন্তু অঙ্কুর আজকে উত্তরটা হয় নাই, আমাদের অঙ্কুর লিখেছিলেন ভাত। আচ্ছা যাই হোক, সরি শিবু ভাই আমি ঈশানা, আসলে নামটা লিখতে ভুলে গিয়েছিলাম, এই জন্যই তো বলি ঈশানা নাম লিখতে হবে না, এত সুন্দর একটা নাম আপনি লিখেন না কেন, নিয়মিত নাম লিখবেন, না না SMS লিখবেন, SMS নাম লিখবেন আর কি। যাই হোক আমার সঙ্গে SMS আরো যে যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তা কিছু পড়ে নিই, নাহলে শেষ করতে পারবো না আসলে। আমাদের লিখেছেন সাজিলকে বহুদিন পরে দেখলাম রংপুর থেকে, সালাম জান কেমন আছেন ভাই, অনেকদিন পর যুক্ত হলাম, ব্যস্ত থাকি ভাই, ধাঁধার আনসার ভাত, না উত্তরটা হয় নাই সাজিল। যাই হোক তুমি হাতটা শুধু ধরো আমি হব না, আর কারো গানটা গেয়ে শোনাও এখনই, সুথি সুন্না হৃদ নাটোর থেকে। আমি গানটা আসলে ওইভাবে পারি না, সবচেয়ে বড় আমি বর্তমানে আসলে অনেক গানই পারি না আসলে, আগে অনেক গান প্রচুর শুনতে শুনতে শুনতে শুনতে মুখস্থ করতাম বা গাওয়ার একটা চেষ্টা থাকতো, আর এখন হচ্ছে সব মিলে খুব বেশি যে গান গাওয়া হয় বিষয়টা এমন না, নিজেরগুলো নিয়ে আর কি ব্যস্ত থাকা হয় বেশি। আচ্ছা ও ভাইসা কিতা খবর বালানি, আমি জানবি হাজির হয়ে গেলাম সিটি থেকে এত দেরিতে, ভাইয়া ধাঁধার আনসার হবে বৃষ্টি, একদম সঠিক উত্তর, শেষে এসেও সুন্দর উত্তর দিয়েছেন, যদিও এখন আরও প্রায় 30 মিনিটস আগে আপনি আমাকে উত্তরটা জানিয়েছিলেন। সিলেট থেকে আসমি আছেন আমাদের সঙ্গে, ভাইয়া এক্সাম ভালো হচ্ছে, 3টা এক্সাম শেষ আরও 6টা এক্সাম বাকি, তুমি কেমন আছো? মন ক্যাফে কে না আপাতত তো আর হচ্ছে না মন ক্যাফে। আচ্ছা আর তোমার বয়স দিয়ে গান শোনাবে, আমি সেদিনও শোনালাম ওই যে চক্করবক্কর বাচ্চাদের শুনেছি, আজকেও তো ওই যে যাবো যাবো মনের আগে 2 লাইন গাইলাম। তো আসমি আপাতত পরীক্ষাটা দেন ইনশাল্লাহ, তারপর আবার ঠিকঠাক মতো মানে ফ্রি হয়ে আসেন, আরও গান আড্ডা সব কিছুই হবে। সিবাদ ভাইয়া আবার সমস্যা হচ্ছে, আবার হচ্ছে না, এবার মারামারি করতে হবে বুঝে যাচ্ছে। যা সানিম আছেন আমাদের সঙ্গে, সানিম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সানিম আজকে কী কী লিখেছিলেন, ভুলতে পারি না তার স্মৃতি, ভাবি তাকে আমি, স্বপ্নে দেখা দিল সে কাঁদি, আমি নিজে বলো তো কী করি, কষ্ট পাই সিফাত ভাই। সানিম সানিম কষ্ট তো পাবেনি, যত কষ্টের কথা ভাববেন, যত কষ্টের জিনিস নিয়ে পড়ে থাকবেন ততই কষ্ট পাবেন। তোমার সাথে থাকতে চাই, তোমার মন মনে দিও ঠাই, তুমি ছাড়া এই জীবনে আর তো কেউ নাই, আহা হা সিফাত ভাই আমি সানিম। সানিম ধন্যবাদ আপনাকে, সুন্দর হয়েছে লেখা। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, SMS প্রথম যেটা দিয়েছিলাম পড়লে হয়তো বাট শুনতে পারলাম না, সিলেট থেকে আমাদের আকলিমা, কিন্তু দুইটার ভিতরে খুব বিশেষ কিছু কিন্তু লিখেন নাই আকলিমা, শুধু আর কি এটুকুই লিখেছিলেন আর কি ভাইয়া এখন। আচ্ছা সিলেট থেকে আমাদের এই বন্ধু, আচ্ছা ওকে, রংপুর থেকে আছেন ভাইয়া, ভালো করে শোনা যাচ্ছে না, কাহিনী কি বুঝলাম না তো। আচ্ছা অ্যাপটা ডাউনলোড করেন তো, আসা যারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন জাস্ট প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে ঢাকা FM লিখলেই পেয়ে যাবেন,
এখানে আছেন আরো আমাদের সঙ্গে, আবারও কিছু আচ্ছা ওকে নুসাইব আছেন আমাদের সঙ্গে। ভাইয়া আমি তো ধাঁধার আনসার দিয়েছি, বাট আমি চিন্তা করে দেখলাম কি দেখলেন যে এই ধাঁধার আনসার অনেক কিছু দিয়ে দেয়া যায়, তাহলে বলেন কি করবো? আমার আশেপাশে অনেকে অনেক জিনিস দেখলাম আমি, তো যে আপনাকে ক্লিয়ার করে দিলাম, তো তখন মনে হয় এটা অবশ্য ক্লিয়ার করেছি একটু আগে। সেটা হচ্ছে যে অনেক কিছু দেয়া যায়, তুলা দিতে পারেন, ভাত দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমার প্রশ্নটা তো বুঝতে হবে ধাঁধার ভিতরে ধাঁধাটাই ছিল এরকম, এমন কোন জিনিস যা অনেক উপর থেকে নিচে পড়ে, অনেক উপর থেকে নিচে পড়ে, এটা কিন্তু বলা হয়নি, অনেক উপরে নিয়ে নিচে ফেললেও ভাঙে না, বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা হচ্ছে অনেক উপর থেকে নিচে পড়ে, মানে সেটা পড়েই, উপর থেকেই পড়ে সেটা নিচে, এবং পড়তেই হবে। এখন ভাত কি উপর থেকে পড়ে? অবশ্যই পড়ে না, তাই না? সো ওইটা আপনি না নিয়ে গেলে পড়বে কিভাবে? তুলাও তো উপর থেকে পড়ে না, তো সেই ক্ষেত্রে আর উত্তরটা এটাই হবে, ঝর্ণা এবং বৃষ্টি, কারণ ওগুলো উপর থেকেই পড়ে, ওইটাকে উপরে নিয়ে তারপর ফেলা হয় না। আশা করি আপনি বুঝেছেন। যাই হোক, আমরা আরও আরও SMS আছে আমাদের কাছে, আমরা সেগুলো পড়বো। তবে এই মুহূর্তে চলে যাব গানে, চমৎকার একটি গান আমার প্লে লিস্টে ওয়েট করছে, আমার খুবই পছন্দের একটি গান, যদিও এটা এই ভার্সনটা হচ্ছে জুয়েল ফিচারিং সাবরিনার ভয়েসে, আমি তার ছলনা, কিন্তু অরিজিনাল যে গানটি এটা খুবই পুরনো একটি গান, এবং সেটা হচ্ছে আমার আরও একজন মানে খুব প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এবং তার অনেকগুলো গান আছে এরকম, তিনি এবং হৈমন্তী শুক্লা, চিত্রা সিং, অসাধারণ আসলে তাদের ওই গানগুলো যদি আপনি শুনেন, আপনি অবশ্যই শুনতে পারবেন, রেডিও অম্বারে শুনতে পারবেন, তারপরে আমাদের রেট্রো রিলোডেডে শুনতে পারবেন পিঙ্কির সঙ্গে প্রতি শনিবারে। সো এই গানগুলো সবসময় মন ভালো করে দেয়, তার মধ্যে এটা একটা, আমি তার ছলনা, একটু খুবই সুইট টাইপের একটা গান এবং খুবই টাচি টিউন, এবং গানটা গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, পরবর্তীতে অনেকে কভার করেছে। এই মুহূর্তে যারটা শুনছি সেটা হচ্ছে সাবরিনার ভয়েসে, আমি তার ছলনায়। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।
1: প্রীত কি লত মোহে এসি লাগি,

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 94.4.
1: Metro 9040.

কথায় কথায় গানে গানে শেষের দিকে যাচ্ছি আমরা। আর এদিকে যতই সন্ধ্যা নেমে আসলো, সন্ধ্যার পর রাত্রি নেমে আসলো, তারপরে মনে হচ্ছে যেন বৃষ্টির আসার একটা সম্ভাবনা কিন্তু আছে। যদিও বলেছিলাম প্রথমেই যে ফোরকাস্টে কিন্তু তাই দেখেছিলাম যে একটা দীর্ঘ সময় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওই যে এটাও বলেছিলাম যে যাদের যাদের কাপড় চোপড় শুকাতে হবে আর কি শুকিয়ে নেবেন। এনিওয়ে, আর বৃষ্টির সময়টাতে আসলে আমরা যতই বৃষ্টি উপভোগ করি অনেক জায়গায় কিন্তু অনেকে অনেক বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হন, তারপরে হচ্ছে মানে নর্মাল বা স্বাভাবিক জীবনযাপন অনেক কষ্ট হয়ে যায়। তাদের জন্য অবশ্যই দোয়া করি এবং এমন আসলে কোনো বৃষ্টি না আসুক যেটার জন্য আমার সেই বন্ধুরাও ক্ষতিগ্রস্ত হন অথবা কষ্টে থাকেন। আমরা চাই আসলে যে আমাদের সকল বন্ধুরা ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর এদিকে আমার যে যে বন্ধুরা লিখেছেন তারা কি লিখেছেন দেখি, অনেক কথাই লিখে রেখেছেন যদিও। আমাদেরকে লামিয়া জান্নাত লিখেছেন, আজকে দাদার উত্তর হলো বৃষ্টি, এতক্ষণ পরে এসে তিনি উত্তর দিল, উত্তর নেয়া বহু আগে শেষ, এত দেরি কেন লামিয়া জান্নাত? আচ্ছা লিখেছে, আজকে একটু বিজি ছিলাম তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা রিজনটাও জানিয়ে দিয়েছেন, ওকে লামিয়া জান্নাত আপনার উত্তরটা হয়েছে, বৃষ্টিই হবে এটা। আচ্ছা আর এদিকে আমাদের সঙ্গে আমাদের অবসান কি লিখেছেন, ওরে বাবা আমার উত্তর হয়েছে, আমি নিজেই খুশি হয়েছি, মানে নিজেই কনফিউজ যে উত্তর হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে আপনার উত্তর। আর এদিকে SMS এ যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়ি, শেষে আবার এসে বিদায় নিয়ে যাব, তবে এই মুহূর্তে কিছু কথা তো অবশ্যই পড়ব। আমাদের সঙ্গে আছেন কে আছেন, মুবারিকা আসলে কি লিখেছিলেন, দাদার উত্তর হতে পারে সূর্যের আলো অনেক উপর থেকে নিচে পড়ে, কখনো ভাঙে না, ঠিক না, ভুল হিসাবে কিন্তু এটাও ট্রু, আলো দেয় আসলে, আলো তো ডিরেক্টলি পড়ে না, ওটা তো আমরা নিজেরা বলি। বৃষ্টি আর ঝর্ণা যেমন একদম ডিরেক্ট পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে পরে আবার সেখানে পানি হয়ে যাচ্ছে, তো রোদের আলোটা আসলে ওইভাবে হয়তো বা যে ধাঁধাটা বানিয়েছে ওইভাবে হয়তো বা চিন্তা করে নেই, তবে আপনার উত্তরটাও আমার কাছে মনে হয়েছে লজিক্যাল। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সীমা, HSC ফার্স্ট ইয়ার, আমি এক মাস ধরে আপনাকে শুনছি কিন্তু লিখি না, চুপচাপ শুনি, কারণ এক আমি লুকিয়ে শুনি, দুই ভয় লাগে কি লিখবো। ভয়ের কি আছে, প্রথমত হচ্ছে লুকিয়ে কেন শুনেন, আমরা তো আসলে আপনি আপনার পরিবার নিয়েও শুনতে পারবেন আমাদের আয়োজন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভয় লাগার কোনোই কারণ নাই, একটা বন্ধুর আড্ডার মধ্যে কি আপনি ভয় পাবেন বন্ধুর সঙ্গে কথা বলতে? অবশ্যই না। তো সেই ক্ষেত্রে অবশ্যই বন্ধু ভেবেই আপনার কথাবার্তা শেয়ার করতে পারেন, নো প্রবলেম। আজকে খুবই ভালো লাগলো সীমা যে আপনি আপনার ভয়কে জয় করে আপনি SMS করেছেন। আচ্ছা না লিখবো ছোট মেয়ে তো আমি তাই, HSC ফার্স্ট ইয়ারে পড়েন, যথেষ্ট বড় হয়ে গেছেন, আমাদের তো ক্লাস 4-এর বন্ধুও আছে, ঠিক আছে, তো ওই হিসেবে তো আপনি অনেক বড়। আচ্ছা আই থিঙ্ক দাদার উত্তর ভাত না বন্ধু, খালি উত্তরটা হয় নাই, যাই হোক পরবর্তী থেকে আপনি নিয়মিত অবশ্যই SMS করবেন। আছেন আমাদের সঙ্গে হালিমা রংপুর থেকে, ও ভাইয়া আচ্ছা তিনি আবারও শুনতে পারছেন না, আচ্ছা তিনি আজকে বিদায় নিয়েছেন, ওকে। আচ্ছা আমি যে আপনাকে দুইটা গান দিয়েছিলাম, আচ্ছা এটা হচ্ছে আমাদের লাকি খান, লাকি খান এইটার ম্যাটারটা হচ্ছে আর কি নর্মালি ওই যে কাজের ইসের ম্যাটার, তো এটা পাবলিকলি উত্তর দেওয়াটা টাস্ক, তারপরে আমি যেহেতু প্রশ্ন করেছেন তারপরে আমি বলি, পড়েছেন আমি পড়েছিলাম এবং মিলাতে পারিনি সত্যি কথা যেটা, এবং একটু আমার প্যাটার্ন থেকে এটা বাইরে আর কি, বা আমার ধরাছোঁয়ার বাইরে, সো সেই ক্ষেত্রে আসলে এটা পরবর্তীতে চেষ্টা করে দেখতে হবে আর কি, আপাতত তো এরকম কোনো কিছু পাইনি, তবে আপনি ভালো লিখেছেন, আপনি সুন্দর লিখেন, ভেরি গুড। আচ্ছা লিখেছেন নুসাইবা ভাইয়া, তুমি যখন কি সুখ ভুলতে বলছেন, আচ্ছা সূক্ষ্ম ভুলতে বলছেন, আমার মাথায় তখন রিয়েল আনসার ক্লিক করছে বাট তখন কিছু করার ছিল না। আচ্ছা সূক্ষ্ম ভুলটা, আচ্ছা আচ্ছা ওকে বুঝতে পেরেছি, সূক্ষ্ম ভুলটা, হ্যাঁ তখন কিছু করার ছিল না। আই থিঙ্ক আই এম ডুইং মোর বেটার ইন নেক্সট টাইম ইনশাল্লাহ, ফিয়ামানিল্লাহ নুসাইবা, অবশ্যই আপনি পারবেন। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে, কে কে আছেন, সালিহুর বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে, আরেকজন বন্ধু রংপুর থেকে আছেন শিপু ভাইয়া, ও না আমাকে বলেছেন শিপু ভাইয়া, আচ্ছা ওকে, আনসারটা এখনও জানতে পারেন, এখন আপনি শুনছেন কিনা আমি জানি না। লিজা, আমাদের লিজা লিখেছিলেন, লিজা উত্তরটা হবে হচ্ছে বৃষ্টি অথবা ঝর্ণা, ঠিক আছে এগুলো উপর থেকেই পড়ে কিন্তু ভাঙে না, ওকে। এই হচ্ছে আর কি বেসিক্যালি আজকের মতো আর কি আড্ডা আমাদের কথোপকথন, তবে এই পরে বেশ অনেকগুলো সুন্দর গান আছে, তারপর আমি বিদায় নিব, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত আশা করি আপনি সঙ্গেই থাকবেন, আর আগামী দিন ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আবার বিকাল 5টায় জয়েন করবো আপনার সঙ্গে ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি অবশ্যই শুনবেন যদি ফ্রি থাকেন, অথবা যদি ব্যস্ততার মধ্যেও মনে হয় যে না বন্ধুর সঙ্গে একটু কথা বলি, অবশ্যই বলতে পারেন, কারণ এই বন্ধু আসেই আপনার জন্য, মানে সিফাত আপনার সঙ্গেই থাকে, সিফাত ঢাকা FM 90.4 এর প্রতিটা আড্ডাই আপনার জন্যই, মানে শুধু সিফাতের না, রিদম, পিঙ্কি, তানহা, মুকুল, গুরু, যারা যারাই আছেন সবার, হাসিব, যারা যারাই আছেন সবার আড্ডাই আসলে বেসিক্যালি আপনার জন্যই। সো অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগা সকল মন্তব্য আমাদেরকে জানাবেন, রিকোয়েস্ট করবো আমাদের ফেসবুকে চলে আসতে,
ফেসবুকে আপনি এখন অনেক অনেক অনেক কন্টেন্ট পাবেন, সেখানে আমাদের রিলস পাবেন, আমাদের শো এর যে পুরনো যে শোগুলো আছে সেখান থেকে চুম্বক অংশগুলো আপনি পাবেন যেগুলো আপনি মিস করেছেন। তো আমাদের ঠিকানাটা হচ্ছে facebook.com/ilovedhakaFM। তো এই মুহূর্তে যে গানটাতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রয় সিভারের গান হ্যাপি লিটল পিল। এই গানটা আমার খুবই পছন্দের একটা গান, তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
5: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot house music.
6: আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি, এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনার
2: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 90.4 FM.
1: ঢাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30। বাংলাদেশ বেতার খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের। বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত আটকল বেসরকারি ব্যবস্থাপনা চালু করতে দেশের দুই শিল্প গোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ হবে 619 কোটি টাকা। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ পান্থক নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। এবং ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারালো বাংলাদেশের ফোর্টিস এফসি। রাতে জর্ডানে সিরিয়ার আল ইতিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমসিএম এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। এমসিএম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এমসিএম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজিএমসির সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। বিজিএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কবিরুদ্দিন সিকদার চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এটিএম মুস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ দিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড লিজ দিয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান হবে। এতে প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় 1,175 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফেজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আজ এই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। ইসিস সিনিয়র সচিব বলেন, সংসদ সদস্যদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট দিতে পারবেন। তিনি বলেন, ভোট গ্রহণ সমাপ্তির পরপরই ব্যালট বাক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সবার সামনে ফলাফল ঘোষণা করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার। তিনি আজ রাজধানীতে জ্বালানি খাতে সংকট সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি বলেন, LNG অবকাঠামোর ক্ষেত্রে কোন একটি স্থাপনায় দুর্ঘটনা ঘটলে যাতে সারা দেশের শিল্প কারখানায় এর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
2: জুলাই জাদুঘর, গণ অভ্যুত্থান জাদুঘর, এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগত ভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা, একটু উপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করবো। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে। এটা ওখানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, সেরকমই একটা অংশ হিসেবে। এবং এটা শুধুমাত্র এক দুটো জাদুঘর না, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও আমরা একই রকম পদক্ষেপ নেব।
0: ব্রিফিংয়ে ডাক্তার জাহেদুর রহমান আরো বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা 2026 খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো। প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোন সুযোগ নেই। জনগণের স্বার্থ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর দ্রুত সেবার কাছে ক্রমেই পিছিয়ে পড়ছিল সরকারি ডাক বিভাগ। মানুষ ভুলতে বসেছিল পোস্ট অফিসের কথা। কম খরচে অল্প সময়ে পার্সেল পৌঁছে দিয়ে ফের মানুষের আস্থা ফেরাচ্ছে ডাক বিভাগের স্পিড পোস্ট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও গতিশীল রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির আধুনিক স্পিড পোস্ট সেবার মাধ্যমে আজ বুকিং করলে আগামীকাল ঢাকা এবং সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে। পণ্য আপনার দায়িত্ব আমাদের, এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এই পার্সেল পরিবহন সেবা চালু করা হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে 11টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলট ভিত্তিতে চালু করা হচ্ছে। একই সঙ্গে ই কমার্স খাতের লজিস্টিক্স সাপোর্টের জন্য সারা দেশে 14টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে, যা বাংলাদেশের লজিস্টিক্স ও পার্সেল সরবরাহ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অবিশ্বাস্য রকমের কম পরিবহন রেট। প্রথম 1 কেজি মাত্র 10 টাকা, পরবর্তী প্রতি কেজি মাত্র 5 টাকা। খুবই কম খরচে পার্সেল পাঠানোর এই সুবিধা বিশেষ করে দেশের প্রান্তিক ও নারী ই কমার্স উদ্যোক্তাদের ব্যবসায়ের খরচ কমিয়ে মুনাফা বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখছে। এ বিষয়ে বাংলাদেশ বেতার কথা বলেছে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূরের সঙ্গে। তিনি বাংলাদেশ বেতারকে জানান,
4: বাংলাদেশ ডাক বিভাগ আপনি জানেন যে আমরা 200 বছর ধরে মেইল সার্ভিস দিয়ে আসতেছি, যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল ডাক বিভাগ। তো আমাদের বিভিন্ন ধরনের সেবার মধ্যে স্পিড পোস্ট একটা সেবা। এই বর্তমানে সরকার আসার পরে আমরা যে নির্দেশনা পেয়েছি যে 180 দিনের একটা কর্মসূচি, সেই 180 দিনের মধ্যে আমরা এই স্পিড পোস্টটাকে কাজে লাগিয়ে আমরা 300 টন মৌসুমি ফল এর মধ্যে পরিবহন করেছি।
3: জাকির হাসান নূর আরো জানান, গ্রাহকদের সুবিধার জন্য ডাক বিভাগ অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন বুকিং প্রক্রিয়া নিশ্চিত করেছে
4: এবং প্রত্যেকটা পরিবহনই আমরা ঢাকায় 24 ঘন্টার ভিতরে এবং ঢাকার বাইরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 48 ঘন্টার মধ্যে এটা পরিবহন করতে সক্ষম হয়েছে এবং কোনো আমরা কোনো আসলে কোনো কমপ্লেন পাইনি।
3: স্পিড পোস্টের আরেকটি আধুনিক বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল ট্র্যাকিং সুবিধা। বুকিং করার পর প্রেরিত পার্সেলটি ঠিক কোন অবস্থানে রয়েছে তা ঘরে বসেই অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন গ্রাহকেরা। ডাক বিভাগের অফিসিয়াল ট্র্যাকিং লিংকের মাধ্যমে গ্রাহকেরা 24 ঘন্টা পার্সেলের হালনাগাদ তথ্য পাচ্ছেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। তিনি আজ চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। কাস্টমস ও বন্দরে অনিয়মের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কোনো অনৈতিক ব্যবসা চলতে দেওয়া হবে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সহায়তা চান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তনই এই সংকটের একমাত্র সমাধান। সুইডেনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তার জন্য কাজ করার বিষয়ে সুইডেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বৈঠকে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কারিগরি শিক্ষার উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের অবসর ভাতার 7,000 কোটি টাকা আত্মসাত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তিনি আজ রাজধানী শেরেবাংলা নগরীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে একথা বলেন।
6: আর এই 15ই আগস্ট অফশোর ভাতা, যে অফশোর ভাতা 7,000 কোটি টাকা আত্মসাত করে নিয়েছে, এই 2026 পর্যন্ত শিক্ষকদের অফশোর ভাতা দেওয়া সম্ভব হয়নি।
5: শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার 15ই আগস্ট পালনের নামে 1,000 কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে একথা বলেন।
6: আর এই 15 আগস্ট অফশোর ভাতা, যে অফশোর ভাতা 7,000 কোটি টাকা আত্মসাত করে নিয়েছে, এই 2026 পর্যন্ত শিক্ষকদের অফশোর ভাতা দেওয়া সম্ভব হয়নি।
5: শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার 15 আগস্ট পালনের নামে 1,000 কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
6: তিনি 300 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন, 1,800 কোটি টাকা

0: উলম্ফন দেখা যাচ্ছিল। এবার তার যথাযথ মূল্যায়ন হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
1: আওয়ামী শাসনামলে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার প্রভাব পড়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোতে। অটোপাস, প্রশ্নপত্র ফাঁস আর বেশি বেশি ভালো ফলাফলের চিত্র দেখা গেছে। এবার সে ধারাবাহিকতার ইতি ঘটেছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার নেমে এসেছে 64.05%, যা 19 বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার আরো কমেছে। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় 19,000। ফলাফল বিশ্লেষণে এবারও ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। কুমিল্লা ছাড়া 8টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাশের হার 80%-এর নিচে। গণিতেও কয়েকটি বোর্ডে ফল তুলনামূলক ভালো হয়নি। দুটি বিষয়েই বাধ্যতামূলক হওয়ায় এসব বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রভাব সরাসরি পড়েছে সার্বিক পাশের হারে। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবিক বিভাগের দুর্বল ফল। এ বিভাগে শিক্ষার্থীদের সংখ্যা 6 লাখের বেশি, অথচ পাশের হার বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার তুলনায় অনেক কম। ফলে মানবিক বিভাগের ফল সামগ্রিক পাশের হার নিম্নমুখী হওয়ার বড় কারণ। পাশের হার ও পাশ করা শিক্ষার্থীর সংখ্যা দুই ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাশের হার প্রায় 68%, যেখানে ছাত্রদের প্রায় 60%। জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী প্রায় 58,000-এর বেশি এবং ছাত্র প্রায় 47,000-এর বেশি। এ বিষয়ে শিক্ষা গবেষক কর্ণের অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন বলেন, প্রশ্নের ধরন, পরীক্ষার্থীদের প্রস্তুতি ও উত্তরপত্র মূল্যায়নের পদ্ধতিও পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলে।
2: ছাত্রছাত্রীরা শিক্ষা বিমুখ হয়ে রাজপথে চলে আসছে, না আমাদের শিক্ষকদের ব্যর্থতা, তাদের শিখাতে পারছি না, না কোচিং নির্ভর মুখস্থ বিদ্যার বাইরে কিছু কোশ্চেন আসছে, সে কারণে তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। আমাদের সঠিকভাবে ছাত্রছাত্রীদের যদি এই পড়ার টেবিলে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের শিক্ষা সেক্টরটা বড়ই নাজুক।
1: সোমবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন 2026 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার একটি আদালত আজ ক্ষমতাচ্যুত স্বৈর শাসক বাশার আল আসাদকে দেশে গৃহযুদ্ধ চলাকালীন যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। 2024 সালের ডিসেম্বরে তার সরকারের পতন ঘটলে বাশার আল আসাদ সপরিবারে দামেস্ক থেকে মস্কোতে পালিয়ে যান। এর মাধ্যমে তার পরিবারের 5 দশকের ক্ষমতার অবসান ঘটে। একই মামলায় আসাদের চাচাতো ভাই ও দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতিফ নাজিবকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164 জনে দাঁড়িয়েছে এবং 450 জনেরও বেশি আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে চারপাশ, হুড়মুড় করে ভেঙে পড়ে একের পর এক ভবন, আর আকাশে ওড়ে ধুলোবালি ও ধোয়ার কুণ্ডলি। স্থানীয় সময় সোমবার সকাল 7:34 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে স্তব্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দেশ কলম্বিয়া। চোকো প্রদেশের ভূপৃষ্ঠের 103 কিলোমিটার গভীরে তৈরি হওয়া এই কম্পন অনুভূত হয় প্রতিবেশী ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পানামাতেও। ভূমিকম্পের আঘাত সবচেয়ে মারাত্মক দেশের কফি অঞ্চল হিসেবে পরিচিত পেরিরা শহরে। একের পর এক ভবন ধসে পড়ে রূপ নেয় ধ্বংসস্তূপে। বহু মানুষ আটকা পড়েছেন কংক্রিটের নিচে। উদ্ধার কাজে গতি আনতে পেরিরায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। মানিজালেস, কালি ও মেডেলিন সহ বেশ কয়েকটি বড় শহরে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 132 জন নিহত, 480 জনের বেশি আহত, 1500টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশপথ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 6টি আঞ্চলিক বিমানবন্দর। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দেলা এসপিএলা। জরুরি সহায়তা ও বাজেটের অর্থ দ্রুত পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছেন তিনি। সংকটময় এই মুহূর্তে উদ্ধার কাজে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা পাঠানোর প্রস্তুতি নিয়েছে। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নিখোঁজদের খোঁজে সাহায্য করছে ইউরোপীয় ইউনিয়ন, পাশাপাশি উদ্ধারকারী দল।

0: সরকার প্রস্তাব দিয়েছে এল সালভাদর। ধ্বংসস্তূপ শরতে জীবন বাজি রেখে কাজ করছেন উদ্ধার কর্মীরা, তবে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশা। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: খেলার খবর ফুটবল। আজ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে ফর্টিস এফসি জয়লাভ করেছে। ফর্টিস এফসি 1-0 গোলে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে। এছাড়া জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে এএফসির বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসির মোকাবেলা করবে। এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে। ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় শেষ একদিনের ম্যাচটি রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব শেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান তারেক রহমানের। বন্ধ থাকা 3টি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু করতে দেশের 2 শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি স্বাক্ষর, বিনিয়োগ হবে 619 কোটি টাকা। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এবং ঢাকায় এএফসি চ্যালেঞ্জ লীগের বাছাই পর্বে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারালো বাংলাদেশের ফর্টিস এফসি। রাতে জর্ডানের সিরিয়ায় আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। 93.4

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশে সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: IPhone app. Amber IT, the service you wish for.
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমবারাইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন টু কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: destination, এক স্টেশন। আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: 14.4.
1: আগা মেলায় যাবে নাকি?